নির্মাণ দিকে যোগদানকে সম্মান জনাইকি ফি বছর আজির দিনকে বিশ্ব যুব কৌশল দিবস ভাবে পালন করা যায়। এই দিবস পালন লাগি মিলিত জাতিসংঘ শ্রীলঙ্কা দেওয়া প্রস্তাবকে 2014 নভেম্বর 11 তারিখ দিন গৃহীত করা যাই। 2015 মসিয়া জুলাই 15 তারিখ দিন বিশ্ব যুব কৌশল দিবস উলগুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে দক্ষতা বিকাশ যোজনা মূল করলে। এই যোজনা সরকারঙ্ক তরফ জুয়ান পিলা টুকেল মানুষ ভিন ভিন ক্ষেত্রন মাহালিয়া ঔদ্যোগিক প্রশিক্ষণ দিয়াযিবার সুবিধা রয়েছে। এই দিবস অবসরে আজ ভুবনেশ্বর লোকসেবা ভবন কনভেনশন সেন্টার ঠানে রাজ্যস্তরীয় সমারোহ আয়োজন করা যাব। কার্যক্রম শিল্প দক্ষতা বিকাশ আউ বৈষয়িক শিক্ষামন্ত্রী সম্পদ চন্দ্র স্বাইঁ মুখ্য অতিথি ভাবে যোগ দেবে। রাজ্যে চালিথিবা ভোটর তালিকা স্বতন্ত্র সঘন সংশোধন কার্যক্রমর পোস্ট ড্রাফ্ট কেপকে নির্ভুল ভাবে করবার লাগি বৌদ্ধ জেলাপালঙ্ক কার্যালয় সম্মেলনী কক্ষন বিএলও ও বিএলও সুপরভাইজর মানুষ প্রশিক্ষণ দিয়েছে। অতিরিক্ত জেলাপাল ও নির্বাচন পঞ্জীকরণ অধিকারী অনিরুদ্ধ প্রধান দেখরেখটি হইতিবা এই প্রশিক্ষণ কার্যক্রমটি জেলার দুই বিধানসভা নির্বাচন মণ্ডলীর বিএলও মানে যোগ দিয়েছিলেন। কেন্দ্র সরকারঙ্ক যুব ব্যাপার আউ ক্রীড়া মন্ত্রণালয় অধীন মাই ভারতর জিলা পরামর্শদাতা কমিটির পহলা বৈঠক আউ জিলা সমন্বয় কমিটির বৈঠক কলাহান্ডি জিলা ভবানীপাটনান থিবা সদ্ভাবনা সভাগৃহন হইযাইছে। বৈঠক থি জিলান যুব সশক্তিকরণ স্বেচ্ছাসেবা ভিন ভিন সরকারি বিভাগ ভিতরে তালমেল আউ মাই ভারত কার্যক্রমকে অয়তকা ব্যাপক করবার উপরে আলোচনা করা যাইথিলা। কলাহান্ডি জিলাপালঙ্ক কার্যালয় ওসওয়ান সম্মেলনী কক্ষন ভিন ভিন সরকারি অভিযোগর স্থিতি বাবদ সমীক্ষা বৈঠক হইযাইছে। জিলাপালঙ্ক অধ্যক্ষতা হইতিবা বৈঠকটি সবু অভিযোগ মানুষ আইবা হপ্তে ভিতরে সমাধান করবারকে নির্দেশ দিয়াযাইছে। পানিপাক উত্তর বঙ্গোপসাগর আর তাকে লাগিকি দক্ষিণ বাংলাদেশ উপরে হইতিবা ঘূর্ণিবলয়ের প্রভাবটি রাইজে বর্ষা লাগি রয়েছে। ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাক বিজ্ঞান কেন্দ্রর সূচনা অনুসারে আবার 24 ঘণ্টা ভিতরে 11টা জেলান অতি জবর বর্ষা হবার সম্ভাবনা রয়েছে। সিয়াড়ে সুন্দরগড় দেবগড় বৌদ্ধ সহিত 9টা জেলান জবর বর্ষা হওয়া বলে পানিপাক কেন্দ্র তরফ সতর্ক সূচনা জারি করা যাইছে। এছির আঞ্চলিক খবর ইন শেষ হল। আরবেলর আঞ্চলিক খবর শুনিপারবে রাতে 7 বাজিকি 2 মিনিট থি জুহার।

0: হ্যালো,
1: আজ্ঞা নমস্কার সবাইয়া,
0: নমস্কার আজ্ঞা, কি কহুতলে পহিলা পরিচয়টা দউন।
1: মু সুরেন কুমার সবাইয়া, গান্ধী টিকরা পোস্ট অফিস কলতা টুকরা ডিস্ট্রিক্ট কহুছে।
0: সুরেন ভাই, বহুত দিন পরে আপনার সাথে কথা হবার মৌকা মিললা, এটা হ্যালো অনুরোধ থি।
1: নমস্কার আজ্ঞা, নমস্কার।
0: নমস্কার, আও কেনতা আছন?
1: ভাল আছে আজ্ঞা।
0: আও পহিলা কেন গীত শুনবে কই দউন।
1: দেবে আজ্ঞা, আজ ওড়িয়ার গৌরী ফিল্ম র
0: আজ্ঞা,
1: কি সুন্দর আহা নিরানন্দময় বিশাল সংসার।
0: নিশ্চয় নিশ্চয় দেবা, আমার এই বিশাল সংসার কি আনন্দময় কি মধুময় সব গঙ্গাধর মেহের বি তার উপরে লিখিছেন, মধুময় সৃষ্টি সুধাময় সৃষ্টি এ সৃষ্টি অমৃতময় এ নাই কি।
1: আজ্ঞা,
0: আও কাম ধাম কেনতা চালিছি?
1: কাম ধাম আজ্ঞা বয়স তো হয়ে গেল,
0: হ্যাঁ হ্যাঁ,
1: তারপরে আমরা ডেমেই করি যাও যে ধীরে ধীরে আমার কৌড়িক প্রতি আজ্ঞা কন্থা পিতল কামটা
0: আজ্ঞা আজ্ঞা,
1: তো আদে লোপ পাই যাও যে আমার কারিগর মানে বসে রহুছন।
0: হ্যাঁ আজ্ঞা, সেটা তো সত কথা গোটে কহিলে, যে আমার যে কংসা পিতলর যে কারিগরিটা দিনু দিনকে লোপ পাইতেল যাচ্ছে, মানে সে যে সুন্দর জাগর জালুথলা আমে তার জাগান আজকে আমে সে বজার নু বিভিন্ন প্রকার ডিজাইন ডিজাইন ইয়েটা মানে ঘিনিকি আনুছু, কিন্তু সে পিতলর জাগর লুকি গলান, কষা খুরি থি খাইবারটা বি লুকি গলান, কষা পিতল গরিয়া পায়ন পিবার লাগি কি তোমা এইসব যে লুকি যাচ্ছে সেটাকে বঞ্চাই কি রখবার লাগি আপনার কোশিস করবার নেই কাঁ করি। হুম হুম, সেটা বি সত কথা। আজ্ঞা আজ্ঞা, আপনার অঞ্চলকে আমি যাইছু আজ্ঞা, মুই বহুত থর তো ব্যক্তিগত ভাবে যাইছে, সে যে আমার সংকীর্ণ হেসি বিন্ধ্যবাসিনী পূজা। আচ্ছা আচ্ছা,

0: আমি ভবো তুমি ভাই আপনার পরিচয় দেবে।
1: মই কলাহান্ডি জেলা ভবানী পাটনা জগন্নাথপুর চিত্রসেন খবর কৌছি আজ্ঞা।
0: চিত্রসেন ভাই পহলে আপনার লাউড স্পিকার বন্ধ করুন।
1: নাই আজ্ঞা টিকে ইটা অসি তো আজ্ঞা ই ফোনটা এমতি একা আজ্ঞা।
0: নাই নাই লাউড স্পিকার দিলে ইকো হচ্ছে আপনার শুনি পারুথবে আদি
1: কাম করম আজ্ঞা মোটা টিকে খারাপ হচ্ছে আজ্ঞা।
0: সেথিরে আমার ভয়েসটা ঠিকসে আপনার কথাবার্তা বি ঠিকসে নাই শুবে কি আমার কথাবার্তা বি ঠিকসে নাই শুবে।
1: জগবন্ধু হে গোসাই এই গীত শুনাই দেবে আজ্ঞা।
0: নিশ্চয় চিত্রসেন ভাই আপনার পছন্দর গীতটাকে শুনে নেব।
1: আউ কেনতা আছেন আজ্ঞা?
0: হ্যাঁ ভালো আছো, আপনি কেনতা আছেন?
1: হ্যাঁ বড়িয়া আছেন আজ্ঞা। আউ বর্ষা বর্ষি কেমতা হচ্ছে আজ্ঞা?
0: বর্ষা তো বর্ষা ঋতু মজা মজা বর্ষা টিকে টিকে হচ্ছে। বাকি কালি রথযাত্রা, রথযাত্রা লাগি আপন প্রস্তুতি কেনতা করিছন?
1: এটা আমার ভবানী পাটনা জীবন আজ্ঞা।
0: আচ্ছা যা হো ভবানী পাটনা যাউন, রথযাত্রা দেখুন, জগন্নাথঙ্কর আশীর্বাদ পাউন, আউ আপনকর পছন্দর গীতটাকে শুনি নাও।
1: ও আজ্ঞা। আউ ডেডি কার্ড করমা আজ্ঞা?
0: হ্যাঁ করি দউন।
1: প্রথমে আপনকু
0: আজ্ঞা,
1: তারপরে আমার ক্ষমা ক্ষমা সাগর সাউ, মনোজ পটেল, পঙ্কজ মিশ্র, সীমাঞ্চল সবর, নাগু পাত্র, আউ করম সামি সাউ, সবল কুমার সাহু,
0: আজ্ঞা আজ্ঞা ঠিক আছে,
1: লোকনাথ প্রধান,
0: হ্যাঁ হ্যাঁ
1: লোকনাথ সাহু,
0: আজ্ঞা,
1: আউ আমার রাধাকান্ত ভই,
0: হুম হুম ঠিক আছে, আপনার
1: লিঙ্গরাজ মেহের,
0: হ্যাঁ আমার সব শ্রোতা ভাই ভৌণী মানকর সঙ্গে মিশিকি আপনার পছন্দর গীতটাকে শুনে নাও।
1: আজ্ঞা রহিলি আজ্ঞা, নমস্কার, জয় জগন্নাথ,
0: নমস্কার নমস্কার।

ইহাদে শুনুন বেবি কথাচিত্র গীত গাইছন দীপ্তিরেখা, গীতিকার সুব্রত স্বাইঁ, সঙ্গীত দিয়েছেন প্রেম আনন্দ।

ইহাদে শুনুন তোর মোর কটি কথাচিত্রর গীত গাইছন দেবকৃপা মিশ্র আর অনন্যা, গীতিকার অরুণ মন্ত্রী, সঙ্গীত দিয়েছন প্রেম আনন্দ।

ইহাদে শুনুন এই গীতটা। গাইছন লতা মঙ্গেশকর আর এসপি বালসুব্রমণ্যম। গীতকে লিখিছন রবীন্দর রাওয়াল।

সিনেমার কেতেটা গীত। সঙ্গীত নির্দেশনা দিয়েছেন রাম লক্ষ্মণ। ইহাদে শুনুন লতা মঙ্গেশকরকর কণ্ঠনু ই গীতটা। গীতকে লিখেছেন দেব কোহলি।

0: কার্যক্রমর শেষে শুনুন এই গীতটা। গাইছন লতা মঙ্গেশকর আর এসপি বালসুব্রহ্মণ্যম, লিখিছন রবীন্দর রাওয়াল।
1: Ten, nine, eight, seven, six, five, four, three, two, one, let's start the fun.

0: তা ইদা দিন ওটা নামে গীত ওটা পাড় করা কামলা যে ই গীত বন একা বকেন হনে পাড়নার
1: হ্যাঁ
0: একা বকেন পাড়নার
1: ই গীত বন যেতেবেলে মানে কুঞ্চি তিরহাল হুম হুম হুম বাকেন হু বাকেন তা গীত দিদ
0: আচ্ছা হ্যাঁ হলে নামে তা যেন সামাজিক রীতিনীতি আতিলি হু বাকেন নাম গিটি পাঁচ লোক যেতেবেলে নাম ভাই বাউসারি রক্কাল দাঁত কা বন্ধু গুঠিয়ার মেয়ে হাল দাঁত নামে যেন কার্য গুঠি মানি হু বাকেন ভি যেতের জামারনার আরু ওটা টেড়না গীত ভি পাড়নার যেতে
1: হ্যাঁ পাড়নার
0: হ্যাঁ হুতা নাক্কা দার
1: টেড়না তা উনে মানে আক্কা দাঁ কিন্তু পাঁচ লোক অক্কা আর টেড়না বা টেড়নার গীত ভাল লাগা দাঁ
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আরো গুঠি যেন গীত আতলি নাম পাড়দাত আর নালদাত ভি অন্য গীত গুঠি আতলি নামে বেঞ্জা গীত
1: হ্যাঁ বেঞ্জা গীত ই আতলি
0: হ্যাঁ ঠিক আছে আক্কা দাঁ হলে টিকে পাড় নাহলে মেনত নে
1: বেঞ্জা গীত হ্যাঁ ঠিক আতলি পাড় গুচা

0: তা ইন্নেগুঠি নামে তা ইন্নেগুঠি গীতু আত্রি নাম পাড়াল দাত আর নালাল দাত ভিড়ি আউ নামে সম্প্রদায় নু যেতকি ভি কুকায় কুকাতলার আড়ার অনঠানিয়া আবারাল নার নালানার একাপকেন কুকায় পাড়ালি একাপকেন কুকুস পাড়াল দাস ইন্নে হেকরি ভি মানে পাড়া খাতরালি আর নাম নালাল দাত আর ইতাধীন নামে জিয়ানু নাম অনটা আনন্দ উৎসব কামিকরি নামে জিয়াব নাগলি এগলি ইতান হুয়াল দাত তা নিম এই গীতু গুঠিন একখানে শিখিরকার
1: এই গীতু গুঠিন নিজে ভাবারু পাড়া দা বেঞ্জা গুটি কুকুকদার নালা রাখলি বেঞ্জা আকুন মালা নালু রাখলি তারপর উল্লান মহা নালা লে আর বাকেন এমি কাল কাম না লাগে বাকেন পাড়ালের গুটি বাকেন মেনা মেনা করি মানে এমি পাড়ালাম
0: আচ্ছা নিম তেঙ্কার যে কুকা কুকু পুরা মহা বিতা তো নালা লিয়ার আয় কামালা এদের রাই নামে ই গীতুনু নামে ই হেলুনু কা নামে ই নালানু যে খালি কিন্দারাল কারর ফির ভি মাহা মাহা তো পুরা নানা লিয়ার
1: নালা লিয়ার
0: একানে একানে ভাল লাগ গিয়া দাদা পায়রি বিজ্জা কালিয়া হনে বিড়পুর তিনতি
1: হ্যাঁ আগলি মানে কানিয়া যেতেবেলে কানিয়া হওয়ার হলে ভি কানিয়াড় পাতারতা বর বর কুকো তারতা মানে কুকা কুকো মিশ্রি করি না হারা জিতা গীত পাড়ালে আর নিন জিত কায়েন জিত নিন জিত কায়েন জিত বলি করি গীতু পাড়ালে আর
0: অর্থাৎ একখানে তু
1: হ্যাঁ
0: একখানে হারা জিতা গীত একখানে বালিয়ার বর কুকু তারতা ঘরেন্দির বালিয়ার হলে কানিয়া কুকা ঘরেন্দির বালিয়ার
1: মানে কিছু মানে গীতু পাড়ালে আজকে উত্তর চালে আর
0: গীতু তি ফাঁদালি আর
1: ফাঁদালে আর
0: একখানে হনে পদে অধে টিকে সুরাতলি
1: হ্যাঁ
0: সুরাতলি হনে পদে অধে
1: আর কুণা ত্যাগুন তা মানে আগে তো বোন মালা সাজাব না
0: হ্যাঁ
1: মালা লাতলি
0: তা ইনে হেকরি নিমতা এর কাদার যে নামে সম্প্রদায় নু ইনে নানা আর ভি হলে ভিন ভিন সময় নু নামে ভিন ভিন পর্ব পর্বাণি মানি আর বেঞ্জাব যদি নাম হনে ধার থালি নামে কুণা আলার গে ই মাঘ ফগুন জহগরি নাম নানাল দাত আজকাল বারো মাসি মানা কালি বাকি নামে কুণা সম্প্রদায়ের গে বেঞ্জা যদি বাল কাথালে মাঘ আর ফগুন পদ তারপরে পরে নামে পুষ্পুনি আতলি নাদু আতলি ফগুনপুনি আতলি ইবড়া গুঠিনু ভি নাম নালদাত আর হু বাকেন ভি নাম নামে ধরতি পুর্থিন নামে যেন পূর্বাপুরুষা আতলনার নামে পিতৃপিতা আবড়ার ইভিন নাম পূজা নন্দাত আর তামান তামে আশীর্বাদ নাম ভি হদাত আয় কামাল্লা আর ই যেন ধরতি পুর্থিনতি যাহার নাম হাক্খাল দাত আদান আবড়ার সমর পণ কামনা পরে নাম আদান ওনাল দাত ওনাল দাত অন্য ভি নামে আতলি তা হু বাকেন ভি নাম নালদাত আর হু বাকেন ভি গীতু পাড়দাত ওবড়া গঠিন আক্কা দরকার
1: বাল্লা কাদান তা বাল্লা কাদান বোন হাই
0: অন্য ভি গীতু মানে ভি আতলি আয় কাম হ্যাঁ হ্যাঁ এলে অন্টা কথা তেঙ্গর যে নিম যেতেবেলে ছোটিটি রাজকার আর নিম বেঞ্জায় রালকার কা নামে পাড়া পাটকিনু যেতকি গুঠি কার্যগুঠি মানালিয়া হু বাকেন একখানে মানালিয়া আর আকুন গুঠি সামিয়া পরিবর্তন মঞ্জাকেরা দিন আলার গুটি পাড়চার চাপিয়ার আর টিকে শিক্ষিত মঞ্চারিন বাকেন নামে পূর্বাপাতি যেনতা চালরালি আকুন হনে চালরালি কা বাদলারা কেরা দিন
1: বাদলারা কেরা দিন বাদলারা কেরা পূর্বাপসন যেনতা চালরালিয়া আকুন মালা চালু আনে আকুন বাদলার কেরা বহুত বাদলার কেরা দিন
0: হই হলে নামে যেনতা কি বেঞ্জা বাকেন যেনতা বেঞ্জরা খালিয়া রাখলিয়া আলার গুটি তারপরে একানে তাম নামে সাংস্কৃতিক যেন রীতিনীতি আতালি নাম খালি কুণার গুঠি তানু সামিল মানাল কাত নামে আলার হি নাম আন বেঞ্জালিয়ার কিন্তু আকুন গুঠি নাম ভিন ভিন গল্লোর ইন ভিন মেহাল দাতারু ভিন ভিন জাগান যেন মানে বেঞ্জা কাজ গুঠি মানালি আবদ একখানে মানালি বাকি নিমা লাগি ভলকা নামে সংস্কৃতি বোধ আমরা কালি
1: আকুন মানে ই বোধ ভল মানে না সংস্কৃত নু যেনটা মানালিয়া না কুণার ঘি হিসাব নু আদ ভর রাজার আকুন তা বামনার মানে গোল্লার বি বামনার আউ কুণার বি বামনার হ্যাঁ কামলা আগেন তা বিহা বরু দলগা রাচা আর আকুন তা বিহা বরু দলগা তেলি আগলি তা মানে মা বুয়ার কালিয়ার আগলি বহু এর আগে আকুন যে কুকু হাদার এরালার আগলি মা বুয়ার এরিয়ার হলে কুকস কি মন মজুর মানালিয়া সাত লোক কালিয়ার ভর্তিয়া কানিয়া আন্দ্রালিয়ার আগলি আকুন তা পুরা মানে 200-300 গাড়ি ধরার কামার
0: তা ইন্নে গুঠি ধীরে ধীরে দেখি পরিবর্তন মানছি ইত্যাদি সৎ কথা যে সামিয়া যাহা তেঙ্গালি হনে ভি নামে কালা খাত্র কিন্তু ইতা নাহানা কথা যে নাম একাতক কত একাতক কেরকুন ঠিক দু আধ ঘন্টা

0: হ্যালো,
1: আজ্ঞা নমস্কার সব আইয়া
0: নমস্কার আজ্ঞা, কি কহুতলে? পয়লা পরিচয়টা দুন।
1: মো সুরেন কুমার সব আইয়া গান্ধী টিকরা পোস্ট অফিস কলতা টুকরা ডিস্ট্রিক্ট কোউজে
0: সুরেন ভাই, বহুত দিন পরে আপনার সাথে কথা হবার মৌকা মিললা, এটা হ্যালো অনুরোধ থি।
1: নমস্কার আইয়া নমস্কার
0: নমস্কার, আও কেনতা আছন?
1: ভাল আছে আইয়া
0: আও পয়লা কেন গীত শুনবে কই দুন।
1: দেবে আইয়া আজ ওড়িয়ার গৌজি ফিল্ম র
0: আইয়া
1: কি সুন্দর নিরানন্দ বিশাল
0: নিশ্চয় নিশ্চয় দেবা। আমার এই বিশাল সংসার কি আনন্দময় কি মধুময় সব গঙ্গাধর মেহের বি তার উপরে লিখিছেন, মধুময় সৃষ্টি, সুধাময় সৃষ্টি, এ সৃষ্টি অমৃতময় এ নাই কি? আও কামধাম কেনতা চালিছি? হ্যাঁ হ্যাঁ আইয়া আইয়া, হ্যাঁ আজ্ঞা, সেটা তো সত কথা গোটে কহিলে যে আমার যে কংসা পিতলর যে কারিগরিটা দিনু দিনকে লোপ পাইতেল যাচ্ছে, মানে সে যে সুন্দর জাগর জালুথলা আমে তার জাগানো আজকে আমে সে বজার নু বিভিন্ন প্রকার ডিজাইন ডিজাইনর ইয়েটা মানে ঘিনিকি আনুছু, কিন্তু সে পিতলর জাগর লুকি গলান, কষা খুরি থি খাইবারটা বি লুকি গলান, কষা পিতল গরিয়া পায়েন পিবার লাগি কি তোমা এইসবু যে লুকি যাচ্ছে সেটাকে বঞ্চাইকি রখবার লাগি আপন কোশিস করবার নেই কাঁ করি? হুম হুম, সেটা বি সত কথা।

0: লাগি ৰাইজে বৰিষ্ঠ নাগৰিক তীৰ্থযাত্ৰা যোজনাৰ আবেদন প্ৰক্ৰিয়া আস্থানু হেলা মূল আইবা মাছৰ 14 তাৰিখ তক চালবা এই প্ৰক্ৰিয়া যুৱপীঢ়িৰ দক্ষতা আৰু দেশ বনাবাৰ দিশে যোগদানকে সন্মান জনাই কৰি আজি সাৰা পৃথিৱীন পালন কৰা যাওঁছে বিশ্ব যুৱ দক্ষতা দিৱস। পুৰী ৰথযাত্ৰা সময়তে যাত্ৰীমানৰ যা আছবাৰ সুবিধাকে দৃষ্টিনে ৰখিকৰি সবু বস্তি বছ ভাড়াৰ তালিকা লগা যা বুলি কহিলে পৰিবহণ মন্ত্ৰী। বিশ্ব যুব দক্ষতা দিবস অবসরে ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়াম ঠানে রাজ্য সরকার দক্ষতা বিকাশ ও বৈষয়িক শিক্ষা বিভাগ তরফ গোটে খাস গণদৌড় কার্যক্রম অনুষ্ঠিত। রাজ্যে পহলা শ্রেণী নু 8 শ্রেণীর স্কুল পাঠপড়া বহির ছপা ভুল হয়েছিবার মামলাটি আজ এসসিইআরটি ন ক্রাইম ব্রাঞ্চ তরফ তদন্ত জারি। সম্ভাব্য COVID-19 পরিস্থিতিকে নজরথি রখিকরি ভুবনেশ্বর লোকসেবা ভবন ঠানে স্বাস্থ্যমন্ত্রীর অধ্যক্ষতাটি হয়ে যাইছে গোটে উচ্চস্তরীয় বৈঠক। বৈঠকটি প্রস্তুতি ও জরুরি পদক্ষেপ বাবদে হেলা সমীক্ষা। আর ঘূর্ণিবলয় প্রভাবটি রাইজে লাগি রয়েছে বর্ষা। এবার 24 ঘণ্টা ভিতরে সুন্দরগড় দেবগড় বৌদ্ধ সহিত 9টা জেলার জবর বর্ষা হওয়া বলে সতর্ক সূচনা জারি কলা পানিপাগ বিভাগ। এছনির মুখ্য খবর ইন শেষ হল এতার উত্তর মুখ্য খবর শুনিপারবে সঞ্জ বেলার 6:05।
1: শুণিলে সম্বলপুরী মুখ্য সম্বাদ আকাশবাণী সম্বলপুর প্রচার করুচু লোকগীতর কার্যক্রম। আজ এখানে খঞ্জনী ভজন শুণন্তু পরিবেশন করেছেন সহদেব কালো এবং সাথী মানে।

শ্রোতা বন্ধু, ভারতীয় রাজনীতি ইতিহাসে এপরি খুব কম নেতা অছন্তি যেও মানে বিনা কোনসি উচ্চ শিক্ষা কিংবা রাজনৈতিক পরিবার সমর্থন বিনা কেবল নিজের নিঃস্বার্থপর সেবা এবং অদ্ভুত দক্ষতা বলরে সর্বোচ্চ শিখরে পৌঁছি পারিছন্তি। তেবে শ্রোতা বন্ধু, এই রাজনীতি ইতিহাসে সেই বিরল ব্যক্তিঙ্ক মধ্যরু কে কামরাজ ছিলে অন্যতম। সে তামিলনাড়ুর পূর্বতন মুখ্যমন্ত্রী তথা জাতীয় কংগ্রেসর পূর্বতন অধ্যক্ষ ছিলে। কুমারস্বামী কামরাজ 1903 জুলাই 15 তারিখে তামিলনাড়ুর বিরুদ্ধনগরঠারে এক অতি সাধারণ গরিব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। পিলাদিনরু বাপাঙ্কু হরাইথিবা কারণরু পরিবার আর্থিক বোঝ তাঙ্ক উপরে পড়িছিলা, ফলরে সে বিদ্যালয় ছাড়ি কাম করিবাকু বাধ্য হইতিলে। মহাত্মা গান্ধীঙ্ক বিচাররে সে অনুপ্রাণিত হয়ে খুব কম বয়সরু ভারতর স্বাধীনতা

শ্রোতা বন্ধু, আকাশবাণী সম্বলপুর যুববাণী তরফ সাপ্তাহিক নিযুক্তি সূচনার এক নূতন কার্যশৃঙ্খল আরম্ভ হয়েছে। এথিরে আমি বিভিন্ন সরকারি এবং বেসরকারি অনুষ্ঠান পাই আবশ্যক নিযুক্তির সূচনা প্রদান করুছু। কাউন্সিল অফ সাইন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসর্চ দুর্গাপুর ঠারে টেকনিশিয়ান পদবী পাই বিজ্ঞপ্তি জারি হয়েছে। এথিরে ফিটর, ইলেকট্রিশিয়ান এবং মেকানিস্ট ভলি বিভিন্ন পদ পাই মোট 27টি পদবী খালি রয়েছে। এই পদবী পাই শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিষয় সহ দশম শ্রেণীর অতি কমরে 55% মার্ক রাখি পাস করা আবশ্যক। এথিসহ সম্পৃক্ত আইটিআই সার্টিফিকেট রহিবা দরকার। প্রার্থী বয়স 18-28 বর্ষ মধ্যে হয়ে আবশ্যক। এথিরে মাসিক দরমা প্রায় 39,000 টাকা রহিব। আবেদনের শেষ তারিখ হেউচি 2026 অগস্ট মাসের 3 তারিখ। অধিক সূচনা পাই প্রার্থী মানে www.cmeri.res.in ওয়েবসাইটে যাই দেখি পারিবে। দ্বিতীয় নিযুক্তি সূচনাটি হেউচি এনটিপিসি লিমিটেড রে অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট ট্রেনি পদ

0: 50 জন বিদেশি তীর্থযাত্রী সামিল। রাজ্যে 2026-27 বছর লাগি বরিষ্ঠ নাগরিক তীর্থযাত্রা যোজনার আবেদন প্রক্রিয়া আজঠানু হেলা মূল। অগস্ট মাসর 14 তারিখ তক চালবা এই আবেদন প্রক্রিয়া। ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়াম ঠানে বিশ্ব যুব দক্ষতা দিবস অবসরে গোটে গণদৌড় আয়োজিত। আজ সুবর্ণপুর জেলা প্রশাসন তরফু জেলা জনগণনা পুস্তিকা প্রস্তুতি লাগি ক্ষেত্রস্তরীয় কর্মচারী মানকর প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত। আউ লঘুচাপ প্রভাবটি রাজ্যের ভিন ভিন জায়গানে লাগি রয়েছে। বর্ষা আইবা 24 ঘণ্টা ভিতরে 19টা জেলান জবর বর্ষা হবার সম্ভাবনা রয়েছে বলে অনুমান কলা আঞ্চলিক পানিপাগ বিভাগ। এছনির মুখ্য খবর ইন শেষ হল, এটার উত্তর মুখ্য খবর শুনিপারবে রাতে 8 বাজে।
1: সম্বলপুরী মুখ্য সংবাদ শুনিলে আকাশবাণী সম্বলপুর।

0: আকাশবাণী সম্বলপুর আঞ্চলিক খবর পড়ুছন বন্দিতা মিশ্র জুহার। পহেলা মুখিয়া খবর। আইবাকাল হেবা মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্কর বিশ্বপ্রসিদ্ধ রথযাত্রা, ঘণ্ট ঘণ্টা কাহাড়ি সৈতে তিনি রথন বিজে হেলা আজ্ঞামাড়, সিংহদ্বার আগকে অনাগলা তিনি রথ, পুরীন শ্রীজগন্নাথ মন্দির ডিজিটাল হুন্ডি সমর্পণ ওয়েব পোর্টাল আউ মোবাইল আপ্র শুভারম্ভ কলে মুখ্যমন্ত্রী, ওড়িশা ও ঝাড়খণ্ডর চারটা জেলাকে জুড়ুথবার দুইটা রেল মল্টিট্রেকিং প্রকল্পকে কেন্দ্র ক্যাবিনেটর অনুমোদন, আউর লঘুচাপর প্রভাবতি রাজ্যের ভিন ভিন জাগান লাগি রয়েছে বর্ষা। এথর পুরা খবর। বিশ্বপ্রসিদ্ধ পুরী রথযাত্রা আইবা কাল হেবা। চতুর্ধামূর্তিঙ্কু দর্শন লাগি শ্রীক্ষেত্র ন আইষ্ঠানু ভক্তমানকর ভিড় জমলান। রথঘিচা কাম আউ আনুষঙ্গিক রীতিনীতিকে শৃঙ্খলিতভাবে করবার লাগি শ্রীমন্দির প্রশাসন আউ জিলা প্রশাসন তরফু প্রস্তুতি শেষ ক্ষেপে পৌঁছিছে। আজ পরম্পরা অনুসারে সকাল ধূপনীতি সরবার উত্তর ঘণ্ট ঘণ্টা কাহাড়ি সৈতে রথখড়াকে আজ্ঞামাল বিজে হইবার বেলে তিনি রথ ঘিচা যাই সিংহদ্বার আগাড়কে অনাযাইছে। আইবাকাল শ্রীগুণ্ডিচা যাত্রাকে নজরথি রখিকি মহাপ্রুমানক সর্বসাধারণ দর্শন বন্ধ রখাযাইছে। মহাপ্রুমানক পহণ্ডিনু নেইকি রথঘিচা তক সবু নীতিকান্তি নিয়ম অনুসারে করা লক্ষ্য রখাযাইছে। শ্রীমন্দির প্রশাসন তরফু আইবাকালির লাগি নীতি নির্ঘণ্ট তালিকাকে চূড়ান্ত করাযাইছে। সকাল ৯ বজে রথ প্রতিষ্ঠা, ৯:৩০-১২ বজে তক পহণ্ডি, দুইপহর ২-৩ বজে ভিতরে ছেড়া পহরা উত্তর উপরবেলার ৪ বজে নু রথঘিচা মূল হেবা। সেয়াড়ে রথযাত্রাকে সুরক্ষিতভাবে করবার লাগি পুরীন ব্যাপক পুলিশ ব্যবস্থা গ্রহণ করা যাইছে। ভিড় নিয়ন্ত্রণ ও সুরক্ষা লাগি ১৩,০০০ নু অৎকা সুরক্ষাকর্মী সহন নিয়োজিত হইছন। জলস্থল ও আকাশ মার্গন কড়া নজর রখাযা। রথযাত্রাকে আসুথবার ভক্ত ও শ্রদ্ধালু মানকর সুরক্ষা ও সুবিধা লাগি সবু প্রকার ব্যবস্থা গ্রহণ করা যাইছে বলি পুরী জিলাপাল সূচনা দেইছন।
1: নিশ্চিত ভাবে যে নীতিকান্তি আমার চালিছে ভালো সমন্বয়ে চালিছে। পুলিশ, ফায়ার, মেডিকাল টিম, ম্যাজিস্ট্রেট সমন্বয়ের সহিত রক্ষা করে কাম করছেন। বর্ষার আশঙ্কা রয়েছে, বিভিন্ন জায়গায় পম্পসেট লগা হয়েছে এবং সবু প্রকার ব্যবস্থা আমি করছু। কডন পাস একদম রেস্ট্রিক্ট করা হয়েছে, যেতিকি নিয়ম ভিতরে অছি সেতিকি করা হয়েছে এবং কডন ক্লিয়ারেন্স আমি স্ট্রিক্টলি করিব। কিন্তু এথরক সবু স্থানরে আমার পুলিশ ডিপ্লয়মেন্ট, ম্যাজিস্ট্রেট ডিপ্লয়মেন্ট আমার রয়েছে। আমার যে ICCC অছি পাখাপাখি ১০০০ ক্যামেরা অ্যাক্টিভ রয়েছে এবং প্রত্যেক স্থানকু প্রত্যেক স্তরে তাকু আমি অনুধ্যান করছু।
0: মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি আজ পুরী শ্রীজগন্নাথ মন্দির প্রশাসন কার্যালয়ন শ্রীজগন্নাথ মন্দির ডিজিটাল হুন্ডি সমর্পণ ওয়েব পোর্টাল আউ মোবাইল আপ্র শুভারম্ভ করিছন। ই নূয়া ব্যবস্থা জরিয়ে দেশ বিদেশর ভক্তমানে অতি সহজ ও সুরক্ষিতভাবে অনলাইনথি দান দেইপারবে। ই দান প্রক্রিয়াটি স্বচ্ছতা আনবার সহিতে ভক্তমানক লাগি ইটা অৎকা সুবিধাজনক হেবা বলি মুখ্যমন্ত্রী অবসরে কহিছন। রথযাত্রাটি যাত্রীমানক যাবার আসবার সুবিধাকে নজরথি রখিকি সবু বসটি ভড়া তালিকা লগা যা বলে পরিবহন মন্ত্রী বিভূতিভূষণ জেনা কহিছন। তালিকাটি দর্শাযাওথবার ভড়া নু অৎকা নৌলে সম্পৃক্ত লোকঙ্ক বিরুদ্ধে কার্যানুষ্ঠান নিয়া যা। ইতার সহিতে স্টালিন ছক, মালতী পাটপুর ও তাড়বণিয়ানু আসুথবার যাত্রীমানক নু কেনসি প্রকার দেয় নাই নিয়া যায় বলে মন্ত্রী শ্রী জেনা কহিছন। ওড়িশা ও ঝাড়খণ্ড চারটা জেলাকে জুড়ুথবার দুইটা রেল মল্টিট্রেকিং প্রকল্পকে আজ কেন্দ্র ক্যাবিনেট অনুমোদন করেছে। ইথিলাগি ভারতীয় রেল নেটওয়ার্ক পাখাপাখি ১৪৫ কিলোমিটর বড়ি যা। ই বাবদে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সূচনা দেইকি কহিছন।
2: প্যারাদ্বীপ সে হরিদাসপুর ইস্টার্ন কোস্ট পে দেখে তো প্যারাদ্বীপ ওয়ান অফ দি বিগেস্ট পোর্টস হ্যাঁ। 300 মিলিয়ন টন কি ইসকি ক্যাপাসিটি ওর লাস্ট ইয়ার করিব 240 মিলিয়ন টন কে আসপাস কা ইসকা টোটাল কার্গো হ্যান্ডেলড। প্যারাদ্বীপ সার্ভ করতা হ্যায় নর্থ মে পুরা স্টিল হব হ্যাঁ, যো সেন্ট্রাল উড়িষ্যা মে, ওয়েস্টার্ন উড়িষ্যা মে ওর ছত্তিশগড় মে যো স্টিল ওর পাওয়ার কা হব হ্যায়। তো প্যারাদ্বীপ পোর্ট কো কানেক্টিভিটি কা বড়া বুস্ট মিলে, বহুত আচ্ছা সিগনিফিকেন্ট জম্প মিলে, উসকে লিয়ে আজ হরিদাসপুর সে প্যারাদ্বীপ কি এক নই লাইন সিঙ্গল লাইন হ্যায় উসকো ডবল করনে কা নির্ণয় লিয়া ক্যাবিনেট।
0: ই দুই প্রকল্পটি ওড়িশার পারাদ্বীপ হরিদাসপুর দোহরীকরণ আর ঝাড়খণ্ড রাজখরসুয়া ডাঙ্গোপোষীকে চার লাইন করা যাবার প্রকল্প সামিল আছে। ই দুই প্রকল্প লাগি মোট ৩,৯০৭ কোটি টাকা খরচা করা যাবে বলে ধারিজ করা যাইছে। আর ২০৩০-৩১ তক ই প্রকল্প কাম শেষ করা যাবার লক্ষ্য রখা যাইছে। ই প্রকল্প জরিয়ে পূর্ব ভারতর পণ্য পরিবহন ক্ষমতা বড়বার সহিতে যাত্রী সেবা ভিল অৎকা তৃতীয় সুগম হেবা বলে রেল মন্ত্রণালয় তরফু কুহযাই। ରାଜ୍ୟର 1-8 ଶ୍ରେଣୀ ବିଦ୍ୟାଳୟ ପାଠପଢ଼ା ବହିତି ଥିବାର ଭୁଲ ମାମଲା ଥି ଆଜି ରାଜ୍ୟ ଶିକ୍ଷକ ଶିକ୍ଷା ନିର୍ଦ୍ଦେଶାଳୟ ଆଉ ଶିକ୍ଷା ଗବେଷଣା ପ୍ରଶିକ୍ଷଣ ପରିଷଦ ଏସ୍ସିଇଆର୍

0: জয়শঙ্কর ব্রসেলসঠারে বেলজিয়ামর উপপ্রধানমন্ত্রী তথা বৈদেশিক মন্ত্রী ম্যাক্সিম প্রভটঙ্ সহ মিলিতভাবে ভারত বেলজিয়াম রণনৈতিক আলোচনার সহ অধ্যক্ষতা করেছেন। বৈঠকরে রাজনৈতিক অর্থনৈতিক পুঞ্জিনিবেশ স্বচ্ছ শক্তি প্রতিরক্ষা মোবিলিটি এবং ফার্মাসিউটিক্যালস ক্ষেত্রে সহযোগর সমীক্ষা হয়েছিল। এথিসহ বন্দর সামুদ্রিক ব্যাপার সেমিকন্ডক্টর এবং যোগাণু শৃঙ্খলর বিপদ হ্রাস করা ব্যাপক সহযোগর সুযোগ উপরে আলোচনা হয়েছিল। উভয় পক্ষ পশ্চিম এশিয়া সমেত বিশ্বর ঘটনাবলী উপরে নিজ নিজর মত রাখিলে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহঙ্ক উপস্থিতিতে আজ নূয়াদিল্লিরে দিল্লি মহানগর নিগম এমসিডি এবং জাতীয় দুগ্ধ বিকাশ বোর্ড এনডিডিবি মধ্যে এক বুঝামণাপত্র স্বাক্ষরিত হয়েছে। দিল্লিরে গোবরর বৈজ্ঞানিক উপযোগ করে কম্প্রেসড বায়োগ্যাস প্ল্যান্ট প্রতিষ্ঠা পাই এই চুক্তি হয়েছে। শহরর গোশালা এবং দুগ্ধ খামারগুলির বাহুথিবা বর্জ্যবস্তু যেপরি যমুনা নদীকে নযায় তাহলে রোকিবা এই পদক্ষেপর মুখ্য উদ্দেশ্য। ফিফা বিশ্বকপ ফুটবলরে আজ আমেরিকার আটলান্টাঠারে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচরে গতথরর চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইংল্যান্ড পরস্পরক ভেটিবে। এই ম্যাচ ভারতীয় সময় রাতে 12:30 সময় আরম্ভ হব। গতকাল টেক্সাসঠারে খেলা যাইথিবা প্রথম সেমিফাইনাল ম্যাচরে স্পেন 2-0 গোলরে ফ্রান্সকু হরাই ফাইনালে প্রবেশ করেছে। আজ ম্যাচর বিজেতা আসন্তা 20 তারিখে নিউইয়র্কর নিউ জার্সি স্টাডিয়ামে ফিফা বিশ্বকপ ফাইনালে স্পেনকু ভেটিব। সম্বাদ শেষ হওয়া পূর্বরু মুখ্য সম্বাদ পুনিথরে। দেশের সেমিকন্ডক্টর ক্ষেত্রক সুদৃঢ় করিবা পাই সেমিকন 2.0 কু ক্যাবিনেটর অনুমোদন। খরচ হেব 1,27,000 কোটির ঊর্ধ্ব টঙ্কা। ব্যাপক অর্থনৈতিক এবং বাণিজ্যিক চুক্তির প্রথম দিনরে যুক্তরাজ্য ইউকে কু রপ্তানি হেলা $140 মূল্যর সামগ্রী। ইরান উপরে আমেরিকা পক্ষরু নৌসেনা অবরোধ পরে উভয় দেশ মধ্যে জারি রয়েছে আক্রমণ প্রতিআক্রমণ। এবং ফিফা বিশ্বকপ্র দ্বিতীয় সেমিফাইনালে আজ পরস্পরক ভেটিবে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। সম্বাদ শেষ হল।
1: আকাশবাণী কটক জিল্লা হালচাল শুনন্তু রায়গড়া জিলা সম্পর্কে।
2: সুদূরু সদর অপভ্রঞ্চ অঞ্চলর স্বর উৎসব মহোৎসব সভা সমিতি সমারোহ প্রগতি দুর্গতি এবং সঙ্গতির অভিব্যক্তি নিয়ে আঞ্চলিক সম্বাদ বিভাগ পক্ষ প্রস্তুত করুছু জিলা হালচাল। আজ জিলা হালচালের শুনন্তু রায়গড়া জিলা সম্পর্কে তথ্য দিয়েছেন আমার রায়গড়া সম্বাদদাতা সীমাঞ্চল পণ্ডা ও উপস্থাপনার মু সত্যরঞ্জন মহাপাত্র। রায়গড়ার জিলাস্তরীয় মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনার শুভারম্ভ হয়েছে। বাণিজ্য পরিবহন ইস্পাত ও খনিমন্ত্রী বিভূতিভূষণ জেনা যোজনা গরিব ও অসহায়ক কল্যাণ পাই রাজ্য সরকার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে কইছন্তি। রায়গড়া বনখণ্ডের 77তম বন মহোৎসব সপ্তাহ পালন অবসরের মা নামে গছটিয়ে কার্যক্রমের শুভারম্ভ করছেন বিধায়ক আপাল স্বামী কাডরাকা জনপ্রতিনিধি বন বিভাগ ছাত্রছাত্রী ও এনসিসি ক্যাডেট মানে বৃক্ষরোপণের সামিল হয়েছিল। রঘুবাড়ি সংরক্ষিত জঙ্গলরে মিলিত কম্বিং অপরেশন বেড়ে মাওবাদী এক বড় ডম্পরু স্টেন গন রাইফল কন্ট্রিমেড বন্ধুক গুড়ি ম্যাগাজিন গন পাউডর ও বিস্ফোরক সামগ্রী জবত করা। এনে সূচনা দিয়েছেন এসপি রাজপ্রসাদ। জেলাকে বাল্য বিবাহ মুক্ত করা লক্ষ্যে প্রশাসন পক্ষ এক অভিমুখীকরণ কার্যক্রম আয়োজিত হয়েছিল বেড়ে বিভিন্ন বিভাগ ও ইউনিসেফ প্রতিনিধি মানে যোগ দিয়ে সচেতনতা উপরে গুরুত্ব দিয়েছেন। জেলার কেন্দ্র সরকার ভিভিজি রামজি যোজনার শুভারম্ভ সহ উদ্যমী ওড়িশা এমএসএমই 5-দিনিয়া প্রদর্শনী ও সেমিনার সফলতার সহ সমাপ্ত হয়েছে। ଉଦ୍ୟୋଗ ଓ ସ୍ୱରୋଜଗାର ପ୍ରୋତ୍ସାହନ ଉପରେ ଏଥିରେ ଆଲୋଚନା କରାଯାଇଛି। ବିଷମ କଟକରେ କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କ 12 ବର୍ଷ ଓ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ 2 ବର୍ଷ ପୂର୍ତ୍ତି ଅବସରରେ ବୁଦ୍ଧିଜୀବୀ ସମ୍ମିଳନୀ ଅନୁଷ୍ଠିତ ହୋଇ ବିଭିନ୍ନ ଜନକଲ୍ୟାଣକାରୀ ଯୋଜନାର ସଫଳତା ଉପରେ ଆଲୋଚନା କରାଯାଇଛି। ରାୟଗଡ଼ାର ଅଧିଷ୍ଠାତ୍ରୀ ଦେବୀ ମା' ମଝିଘରିଣୀ ମନ୍ଦିରର ଦାନହୁଣ୍ଡିରୁ 5 ମାସରେ 1,22,28,623 ଟଙ୍କା, 32 ଗ୍ରାମ ସୁନା, 1 କିଲୋ 300 ଗ୍ରାମ ରୂପା ଓ ବିଦେଶୀ ମୁଦ୍ରା ମିଳିଛି। ଜାତୀୟ ପୋଲିଓ ଟିକାକରଣ ଦିବସ ଅବସରରେ ଜିଲ୍ଲାର 5 ବର୍ଷରୁ କମ୍ ବୟସର 1,11,000ରୁ ଅଧିକ ଶିଶୁଙ୍କୁ ପୋଲିଓ ଟିକା ଦେବା ଲକ୍ଷ୍ୟ ରଖାଯାଇଛି। ଏଥିପାଇଁ 1,032 ବୁଥ୍, 34 ଟ୍ରାନ୍ଜିଟ୍ ଓ 23 ମୋବାଇଲ୍ ଟିମ୍ ଗଠନ କରାଯାଇଛି। ଆନ୍ତର୍ଜାତୀୟ ନିଶାଦ୍ରବ୍ୟର ଅପବ୍ୟବହାର ଓ ଚୋରାଚାଲାଣ ବିରୋଧରେ ଜିଲ୍ଲାରେ ସଚେତନତା ଶୋଭାଯାତ୍ରା ଓ ସଭା ଆୟୋଜନ କରାଯାଇଥିବାବେଳେ ନାଗରିକଙ୍କୁ ନିଶାମୁକ୍ତ ସମାଜ ଗଠନର ଆହ୍ୱାନ ଦିଆଯାଇଛି। ଭାରତ ନିର୍ବାଚନ ଆୟୋଗଙ୍କ ସ୍ୱତନ୍ତ୍ର ସଘନ ସଂଶୋଧନ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ରାୟଗଡ଼ା ଜିଲ୍ଲା ସମସ୍ତ ମତଦାତା ତଥ୍ୟର 100% ଡିଜିଟାଇଜେସନ୍ ସମ୍ପୂର୍ଣ୍ଣ କରି ରାଜ୍ୟରେ ଦ୍ୱିତୀୟ ସ୍ଥାନ ହାସଲ କରିଛି। ରାୟଗଡ଼ା ପୌର ପରିଷଦ ପକ୍ଷରୁ ଜନକଲ୍ୟାଣ ମେଳା ଓ ସହରାଞ୍ଚଳ ଜନସମ୍ପର୍କ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆୟୋଜନ କରାଯାଇ ନାଗରିକଙ୍କୁ ବିଭିନ୍ନ ସରକାରୀ ଯୋଜନା ଏବଂ ସେବା ସମ୍ପର୍କରେ ସଚେତନ କରାଯାଇଛି। ଆନ୍ତର୍ଜାତୀୟ ଯୋଗ ଦିବସ ଜିଲ୍ଲାରେ ପାଳିତ ହୋଇଥିବାବେଳେ କୋଡିଙ୍ଗାମାଳି ବକ୍ସାଇଡ୍ ଖଣିର ଉତ୍ପାଦନ ବୃଦ୍ଧି ପାଇଁ ଜନଶୁଣାଣି ଅନୁଷ୍ଠିତ ହୋଇଛି। ସେହିପରି ପିଏମ୍ କିଷାନ ସମ୍ମାନ ନିଧିର 23ତମ କିସ୍ତି ଅଧୀନରେ ରାୟଗଡ଼ାର 81,000ରୁ ଅଧିକ ଚାଷୀଙ୍କ ବ୍ୟାଙ୍କ ଖାତାକୁ ସିଧାସଳଖ ଅର୍ଥ ହସ୍ତାନ୍ତର କରାଯାଇଛି। ଜିଲ୍ଲା ହାଲଚାଲ ଆଜି ପାଇଁ ଏତିକି। ଆସନ୍ତାକାଲି ଜିଲ୍ଲା ହାଲଚାଲରେ ଶୁଣିବେ ସମ୍ବଲପୁର ଜିଲ୍ଲା ସମ୍ପର୍କରେ।

0: নানি জুহার গো।
1: জুহার জুহার। এ বুয়া, বড়া দিনু ভেটঘাট হলা এটা বল।
0: হয়ে মুই ভি খুঁজুছে, হেলে ঘরু তো বাহারি না পারবার কে কাঁ করবার। বৈঠকি কে কেতে দিনু মুই ভি না আসতাই, আসমি আসমি বলুছে,
1: ফুরসত নাই বল। কাঁ করু ইহা চিন্তা দেখিটা আমার ভরদর কবার বুতা করবার সমিয়া হয়। হ্যাঁ, কাহাকে কেতেবেলে মিলুছে কে? মুই ভি যেতেবেলে টিকে সমিয়া মিলছি বলতো, যাইসি গা বৈঠক আড়ু বুলিয়া আমা বলছি এটা বলে ভেট পড়লাম বল।
0: বলে আজ জেনতে হলে বি কাম উসরেই করি, বৈঠকি কে জিমি মানে জিমি বল।
1: এ হেনতা বইলু বল।
0: হয়
1: হুম
0: হুম, যে যাহা করব কর, মুই তো আজি বৈঠকি কে জিমি।
1: বনে কলু শুন তো, বৈঠকি গালে বনে কথা দুই পত্র যাহা লাগমা লাগমা দুঃখ সুখ তো এসু, কেতে কথা জানি এসি কহ তো।
0: কিতে জিনিস জানি এসি, মনটা পড়ছা লাগছি আর পুরা সুখ দুঃখ যেন বাঁটছু নাই,
1: এটা
0: বড়েটে কথা।
1: গোটে গাঁ থি থাই করি হলে কাহাকে কে কেতেবেলে ভেটঘাট হই হউছে, নিজর তো কবার বুতার নু নিজকে ফুরসত নাই নো, এই কি নে?
0: আজকালি সে গাঁ থি গলে বি লোক মানকর আমর মানকর এন্তা কাম হি গলানো, এন্তা হি গলানো যে নিজর ঘরর কবারটায় দেখি না নিজে বসত বাগি হেলা।
1: হ্যাঁ পরে এ দেখ আজকে কাঁ হেলা জানিছু, এ কপিল আসিছিল আমার ঘরকে।
0: হয় কাঁ করি গো?
1: সে টিকে বড়িয়া কাম নে করছি কেঁ। হ্যাঁ বেলে আইথিলা আরু তোর দাদাকে বইলা কি নে, দাদা আরু কিছু পয়সা কুড় দেইছি তু বেলে কিছু সামান টিকে ঘিনমি বলুথিলা। আজকাল তো জানিছু কেতনি কেতে বদলি গলানো, সব করবার জিনিসপত্র যন্ত্রপাতি মানে সব অলগা অলগাটা নোয়াটা নাই মিলুছে কেঁ। আর সে তার বাপ যা অমলু যেটা থিলা হেতি কাম সে কর্মি বেলে হবা বেলে ই বলে দেখুছু তো, মুই হেলে কেনু পাইমি, মোটা তো মতে নিয়ন্টে তুই যেতকি মাগুছু যে আৰু কাণ কাণ সুবিধা কেন অছে বোলে পচরা মা বলুলে।
0: হ্যাঁ বেলে হেতার কথানু মতে মনে পড়লা বলতো, হে সে আর গাঁর যে মাখনু অছি না আসি কে, ইনকে ভি আসুতলা কেতেবেলে তার ঘর কাণা হেলে ইনকে ভি আমার হাটকে ভি না আসুতলা করি। বেলে সে মাখনু কে হেন আমি গোটে বিয়া ঘর যাইথিলি বলতো, বিয়া ঘর যাইথিলি হেন তাকে ভেটিথিলি। বেলে সে গাঁ থি কেড়িটে দোকান দিয়েছে
1: সত্যি কে, হ্যাঁ
0: বেলে সবু কাঠর সামান রখিছে আউ সবু বড়িয়া বড়িয়া জিনিস মানে সবু বড়িয়া রখিছে। বেলে গলি নুয়া নুয়া রকমটা বেলে সব বসলি তার ঠানে, বেলে মুই সেনু তাকে পচরালি কি কেনতা এতকি কল বড়িয়া লাগলা দেখি কিনা এতকি কল যে আর কেনতে কল কহিলি। বেলে সে মতে বতালা,
1: কেন বতালা
0: কি আমার প্রধানমন্ত্রী বহুত সুবিধা করিছন আমার মানক, মানে যেন মানে আমার বাপ অজা অমলর কাম মানকু আমি করি চালিছু, যেন মানে আমার যেন আমার পারিবারিক কামকে যেন মানে আমি করুছু প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা রখিছন, হেনতা সবু কাম যেনতা আমার কুম্ভার কাম হেলা কি আমার
1: বড়িয়া কাম হেলা
0: কি আমার
1: তাঙ্গর পারম্পরিক কাম মানে
0: বল কাম হেলা হেনতা কেনসি বি পারম্পরিক হেনতা 18টা পরি পারম্পরিক কাম লাগি সরকার সাহায্য দউছন।
1: দেখতো কত বড়িয়া কথা,
0: যদি আমার সে যেন জিনিস পত্র ঘিনমা সে কাম
1: কর যন্ত্রপাতি মানে
0: যন্ত্রপাতি মানে যেটা মানে আমার লাগি থিসি সেথির লাগি বি সরকার সাহায্য দউছন হলা। আর আমি সে আমার পারম্পরিক কাম কে আমি বজায় রাখি কিনা যেনতা আককে নামা সেথির লাগি বড় ব্যবসায় যদি করমা সেথির লাগি বি সরকার
1: ঋণর সুবিধা করছেন, এতকি কথা আছে বল। হ্যাঁ
0: বেলে সে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা থি সে সেটা ঋণ আনলা আউ
1: কম সুধতি বল,
0: কম সুধতি আর সুধ ফের রিহাতি বি আছে,
1: এতকি জিনিস আছে। এটা আমার যেতে ভাই বোন মানে অছন তাঙ্কর যেন কৌলিক বৃত্তি আছে, যেনতা কে বড়িয়া কাম করুছে, কে লুরা কাম করুছে, কে সোনারি কাম করুছে, কে কপড়া বুনুছে, সেথি লাগি বলিকরি তাঙ্কর তাঙ্কর যেন ব্যবসায় আছে সেটা আগকে বড়াবার লাগি
0: সেটাকে ভল করি নুয়া করি সেটাকে যদি মানে তাকে ব্যবসায় ভি করবে বলে ইহাদে চলো তার দোকান দেখব, কায় খট নাই ন, কায় চৌকি নাই ন, কায় টেবুল নাই ন, নুয়া নুয়া রকমের নুয়া নুয়া ডিজাইন ডিজাইন টা রকম। হ্যাঁ
1: যে শুন তো, সবুথর মূল কথা হচ্ছে করবার গোটে ইচ্ছা থিবার কথা, আর মুই কেনতা আগকে বড়মি, দুই পয়সা অতকা কমামি, এটা যদি যে মন থি ভাবিকি করবা নেকে সে নিশ্চয় আগকে যা। আর আমার সরকারকর যোজনা মানে এত বড়িয়া বড়িয়াটা অছে, আমি আমার ভাই মানকে কমা দেখ চাকরি তো আর মিলবা বলে তো হেন্দা মানে নেন আর সবাই যদি চাকরির পছে দৌড়বে বলে হবা কেন নিজের যে কৌলিক বৃত্তি অছে পারম্পরিক বৃত্তি অছে তাকে ই যোজনা থি সামিল করি যেটা প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা কৌছন ইথি সামিল করে তার ফায়দাটা উঠাবার কথা
0: ব্যাংকে যাই করি সব জিনিস যদি আমি পচরামা আমাকে সব জিনিস সুবিধা থি আমি জানি পার
1: হ্যাঁ হ্যাঁ যে শুন তো এত কথা হল ন আজ কাই দিনে সোর করুছু তো
0: গোটে জিনিস ভাবুছে বল তো নানি যা তো কাম কবার চালুছে আমার করুছু চাষ বাস এটা সেটা কেতবেলে পরিবা জগালা কেতবেলে আর কানা কলা চালিছে আমি ঘরর আমি মহিলা মানে বি যেন ঘরে বসি কিনা রহুছু হ্যাঁ আমি বি কেনতি কিনা সহজে দুই পয়সা বনে কমেই পারতা মুই হেথির উপরে গুটে কানাটে কর্মা ভাবু ভাবুছে বেলে হেনতা বেলে মুই হেটা দিনে কথা লাগুথিলি আমার বড়খা দাদা সাই কথা লাগে বেলে বড়খা দাদা মতে কহিলে কি বনিহা জিনিসটে তুমি ভাবল আর তোমার ঘরে টিকে জায়গা থিবি তুমি যদি ছতি চাষ করব বেলে বড়িয়া কমে পারব তুমি ঘরর কাম করুথব করুথব কিছু জহ মেহনত নাই ঘরর কাম কলা বেলকে এতকিরি এটা করি পার
1: এটা তো আমি ঘরে বসে কি ছুয়া পিলা দেখি করি আমি জিনিস বি কামটে করমা
0: বলে মুই আজি হেথি লাগি সমকু ডাকি কিনা আনলি বৈঠকি থি আমি সবু শুনমা নানি বহে নেই করি এটা আমার কামর জিনিস
1: সত্যি কে হেনতা আছে কে
0: আর আমার সে বহে
1: কথা লাগিছে
0: আমার সে সুরবুই বহেন সে তাকর সঙ্গে কথা লাগবা
1: বলে চল শুনু
0: এটা লে আমি মানে কেনতে কিনা বনে দুই পয়সা কমাই পারমা ঘরে থাই করি
1: বলে কেন দেরি করছু কানা যে চল শুনু তো
0: হ্যাঁ চল শুনমা
2: আমার বৈঠকি কি আসিতিবার সবু চাষি ভাই বহেন মানকু জুহার চাষবাস কইলে আমি ধান মুগ সরষো বাইগন আদিকে বুঝুছু হেনতা ছতু চাষ সবুয়াড়ে লোকপ্রিয় হয় ছতু চাষ ভিতরে পুয়াল ঢিঙ্গি বটম ছতি আমি শুনিছু তো পুয়াল ছতি বটম ছতি ঘরে ঘরে চাষ হচ্ছে হেনতা বটম ছতি কেনতে চাষ হচ্ছে সেটাকে জানবার লাগি আজকে আমার বৈঠকিকে আসিছন হাড়িপা দ্বীপ আজ্ঞা মুদিপড়া সম্বলপুর নু আসিছন আজ্ঞা আমার বৈঠকিকে জুহার
3: নমস্কার
2: আজ্ঞা আপন কেতে বড় সালানো চাষ করুছন
3: আজ্ঞা মুই তো 2006 বলাঙ্গীরে পাল ছতু ডিঙ্গি ছতু চাষ করুথিলে এবে এটা মুই 6 বর্ষ হেলা সম্বলপুরে পুয়াল ছতি ডিঙ্গি ছতি আউ এবে 2 বর্ষ হেলা বটম ছতি আউ মিল্কি ছতু বি করুছে 4 প্রকার ছতি মুই করুছে আউ পাখে আখে যেন চাষী মানে আসুছন সে চাষী মানকে মুই ট্রেনিং বি দউছে আউ যেহেতু মুই নিজে মঞ্জি বনাউছে মঞ্জি বি চাষী মানকে দউছে আউ যেন চাষী মানে নয়া হেকরি আসুছন সেমানকে মুই ফার্স্ট পচরাউছে যে আপন ছতি চাষ জানি জন যেন মানে জানি নাই তাহাকে মঞ্জি মুই নাই দিয়ে তার কারণ হলো যদি জনে মঞ্জি নেবা সে যদি ফেল করে দেবা সে মঞ্জিটা পকাই নিয়ে জানবা বলে মঞ্জিটা বেকার
2: বাকি লোক মানকে বি বতাউছন কেনতা চাষ করা হেসি কি ছোট চাষি বড় চাষি সমস্তকু ই বটম ছতি চাষটা কেনতা আসি আজকা আমি জানমা বটম ছতি চাষ কহিলে তো এসি ভিতরে চাষ এসি বলি করি শুনছু আর ইথি লাগি বহুত টঙ্গা বি খরচা হেসি আমার লাগি আমি সেটা কি জানিছু বি তো কেনতে গিরি কম টঙ্গা থি আজকা বটম ছতি চাষ হবা যে সে বিষয়ে কহুন
3: দেখুন আগে চাষি মানে আমার ইনে বহুত চাষি অছন যেন মানে কি পুয়াল ছতি কুইন্টাল কুইন্টাল প্রতিদিন বি বাহার করুছন সেমানকে সেমানে বি বটম ছতিটা ইনে করবার লাগি সেমানে সাহস নি করে সেমানে খালি জানিছন কোটি টঙ্গা লাগবা বলি করি কিন্তু সেটা মুই মোরি চাষ করবার ছতি চাষ করবার ভিতরে মুই দেখলি বটম ছতি কাঁকর নেই হবা তারপর মুই ইতার উপরে দেখলি চলালি মানে এক্সপেরিমেন্ট করলি যে শীত ঠান্ডা দরকার হচ্ছে বটম ছতিরে শীত মাস তো ঠান্ডা আছে যেটা কি আমার
2: ঠান্ডা
3: টাইম আসুচি তো সেই টাইমে আমি আরামে করি আমি ট্রায়াল করলি ট্রায়াল কলা পরে ছতিটা তার মানে আমার অক্টোবর রু যদি আমি কম্পোস্ট বনাই দেছু আরামে তার মানে আমি ডিসেম্বরে আমার ছতি বাহারি পড়ুছি আর সেটা হচ্ছে শীত ঋতু শীত ঋতুরে আমি সিজনাল হিসাবে বটম ছতি আরামে করে পারমা আর পুয়াল ছতি আর বটম ছতি ভিতরে চাষি মানে জানবার লাগে চাইবে পুয়াল ছতিরে যেতে খরচা হচ্ছে বটম ছতিরে বি সেতে খরচা হচ্ছে
2: আজ্ঞা তো ঠিক কথাটি কহিলে যেটা কি পুয়াল ছতিরে বি হে খরচা হচ্ছে বটম ছতিরে বি হে খরচা হচ্ছে হলে আজ্ঞা আমাকে পহেলা কহুন বটম ছতি আমি যদি করবার লাগি জিমা পহেলা নু আমি কানা কানা করমা যদি এছনিকা নয়া চাষিটে আসলা আউ আপনকু কহেলা যে কেনতে মূল্য মুই মূল করমি মুই কিছু বি ছতি বিষয়ে নাই জানি আপন মতে পুরা ভল করে বতন বইলা বেলে আপন সেটাকে কেনতা বলি বতাবি
3: দেখুন আমার যেন বটম ছতির লাগি আমি যেন কম্পোস্ট বনা যা পহেলা হল কম্পোস্ট সে কম্পোস্ট বনালা টাইমকে আমি নয়া চাষি মানে আমার নিকে আসিকি সে দেখিকি যাবে আর তারপরে যাই সে সেই হিসাবে সে আরামে কম্পোস্ট বনাবে খালি এতে বটম ছতির খালি কম্পোস্ট বনাবাটা যেন আমার ম্যানুয়ালি আমার যেন বনা যাচ্ছে 18-20 କୋଡ଼ିଏ ଦିନ ଭିତରେ ଆମର କମ୍ପୋଷ୍ଟଟା ରେଡ଼ି ହେଇଯାଉଛେ। ତାପରେ ସେମାନେ ମଞ୍ଜି ଦେଇଦେଲା ପରେ ଆଉ କିଛି କାମ ନେନ, ସେଇଟା ଜଣେ ଲେଡ଼ିଜ୍ ବି ଖାଲି ପାଣି ଟିକେ ଟିକେ ଗୋଟେ ସ୍ପ୍ରେ ମାନେ ଗୋଟେ ବୁତରର ପାଣି ବି ଦେଇକରି ଜଣେ 100 ବେଡ଼କେ ଆରାମରେ ବଞ୍ଚେଇ ପାର୍ବା। ଆଉ ପୁଆଲ ଛତି ଆଉ ବଟମ ଛତିରେ କମ୍ପେୟାର ଯଦି କର୍ମା, ବଟମ ଛତି ଦେଖୁନ୍ ଆମର ତାମାନେ 2-3 ଦିନ ତ ପ୍ରଡକ୍ସନ୍ ହେଇକରି ରହୁଛେ। ପୁଆଲ ଛତି ଆମେ ଯଦି 12-1 ବଜେ ଭିତରେ ବିକ୍ରି ନେଇ କଲା ବୋଲେ ଆମର ତାମାନେ ମାନେ ପୁଆଲ ଛତିଟା ଖରାପ ହେଇଯାଉଛି। ଆଉ ଯେତେବେଳେ ପୁଆଲ ଛତି ଚାଷ ଆମେ କରୁଛୁ, ଥଣ୍ଡା ସିଜନ୍ରେ ଆମେ କରିନେଇ ପାର୍ବାର ଇନ, ଆମର ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାର ଲୋକ ଥଣ୍ଡା ସିଜନ୍ରେ ପୁଆଲ ଛତି କରିନେଇ ପାର୍ବା, ତ ସେ ଟାଇମ୍କେ ଆମର ଚାଷୀମାନେ ବସି ରହୁଛନ୍ ବୋଲେ ସେଇ ଥଣ୍ଡା ଟାଇମ୍କେ ଦରକାର ହେଉଛି ଆମର ବଟମ ଛତିଟା। ଠିକ ସେଇ ବଟମ ଛତିଟା ଯେନ୍ ଚାଷୀ ବସି ରହୁଛନ୍ ଆରାମରେ ବଟମ ଛତିଟା ସେମାନେ କରିପାରିବେ। ତ ବଟମ ଛତି ଆଉ ପୁଆଲ ଛତି ଭିତରେ ଏଇ ପାର୍ଥକ୍ୟ ରହୁଛି।
2: ବେଲେ ଆପଣ ତ କହିଲେ 20 ହେଲାନ ଆପଣ ତାର ମାନେ ପୁଆଲ ଛତି କରୁଥିଲେ, ତାପରେ ଏଇଟା 2-3 ହଉଛେ ଆପଣ ବଟମ ଛତି କେ ପସନ୍ଦ କଲେ କରବାର ଲାଗି ଚାହିଁଲେ, କାଁ ଲାଗି ଚାହିଁଲେ? ଆପଣ ତାର ମାନେ ପୁଆଲ ଛତିରେ କାଣା ଆପଣଙ୍କୁ ମିଳୁଥିଲା ସୁବିଧା ସୁଯୋଗ, ଆଉ ଏଛିନି ବଟମ ଛତି ଯେନ୍ କରୁଛନ୍ ଏଥିରେ କାଣା ସୁବିଧା ସୁଯୋଗ ମିଳୁଛି, ଆଉ କେନ୍ଥିରେ ଆପଣଙ୍କୁ ଠିକ ଲାଗୁଛି?
3: ଦେଖନ୍ତୁ ପୁଆଲ ଛତି କଲେ ଆଜ୍ଞା ପରିଶ୍ରମ ପ୍ରତିଦିନ କରବେ, ବଟମ ଛତିରେ ପ୍ରତିଦିନ ପରିଶ୍ରମ କରବାର ନାଇଁନ। ପୁଆଲ ଛତି କାଣା ହଉଛି, ଥରେ ବେଡ୍ ପକାଲେ ମାନେ ସେ ବେଡ଼ଟା 15 ପରେ ଛତି ବାହାରିଗଲା ଫିକି ଦେବେ, କିନ୍ତୁ ବଟମ ଛତିଟା ଆପଣ ବର୍ଷେ କଲେ ଲାଗି ଯେତେ କରବାର ଅଛି, ଜଣେ ଚାହିଁଲା ମୁଁ 1000 କରମି, 1000 ଯଦି ସେ କରୁଛେ 1000 ଆଟମ୍ ସେ ଯୋଗାଡ଼ କରବା, ଗୋଟେ ଦିନ କମ୍ପୋଷ୍ଟ ବନାବା। ଆଉ ପୁଆଲ ଛତିଟା କାଣା ଡେଲି ପକାତେଲ ଯିବେ, ଡେଲି ବାହାରତେଲ ଯିବେ, ଫିକତେଲ ଯିବେ, ଆଉ ଡେଲି ଲେବର କାମ କରୁଥିବେ। ପୁଆଲ ଛତିରେ ଏଇଟା ହେଉଛି ତାମାନେ ଅଧିକ ତାମାନେ ପରିଶ୍ରମ ଅଧିକ ଅଛି, କିନ୍ତୁ ବଟମ ଛତିରେ ଏତେ ପରିଶ୍ରମ ନାଇଁନ, ଯେନ୍ଟାକି ଥରେ କରବେ ଆଉ ସେଟା ତାମାନେ ତୁଲବାଟା କିନ୍ତୁ 2 ତୁଲବେ। ବଟମ ଛତି ର ପ୍ରଡକ୍ସନ୍ ଯଦି ଦେଖବେ, ଗୋଟେ ପେଡ଼ ଯଦି ଆମେ ପୁଆଲ ଛତି କରୁଛୁ ସେ 800 ତଲେ ରହୁଛେ, କେଜେ ବାହାରି ନେଇ ପାର୍ବାର, କିନ୍ତୁ ଆମର ବଟମ ଛତି ଗୋଟେ ପେଡ଼ରେ 2.5 kg ପ୍ଲସ୍ ବାହାରୁଛେ। ଆର୍ ମୁଇଁ ତ କହିମି ଆମର ଜଳବାୟୁ ଯେନ୍ଟାକି ଥଣ୍ଡା ସିଜନ୍ରେ ବଟମ ଛତି ଆମେ ଯେନ୍ଟାକି ସିଜନାଲ୍ କରୁଛୁ, ଆମର ଏନେ 2.5-3 kg ବି ଅଧିକ ହେଇଯାଉଛେ।
2: କି ଆଜ୍ଞା ଆପଣ କହିବାର ଯେନ୍ ମାନେ ଏଇଟା ହଉଛେ ଯେ ଆମେ ଯଦି ପୁଆଲ ଛତି କଲା ଯେନ୍ ବେଡ଼ ବନାଲା, ସେ ବେଡ଼ରେ ଥରେ କରିଦେଲା ବେଲେ କେଜେ କି କେତେ ବାହାରିଲା, କେଜେ ତୁ କମ୍ ବି ବାହାରୁଛେ ବେଲେ ଆମକୁ ସେଟା କେ ଫେର୍ ଫେର୍ ଫିକି କରି ଆମକୁ ନୂଆ ବେଡ଼ ବନାବାର ଲାଗି ପଡ଼ବା। ହେଲେ ଯଦି ବଟମ ଛତି ଆମେ ଚାଷ କରୁଛୁ ବେଲେ ସେନୁ ଆମେ ଗୋଟେ ବେଡ଼ରେ 3 kg ତକ
3: ଆରାମରେ
2: ପାଇପାରବା, ତାପରେ ଫେର୍ ନୂଆଟାକେ ଆମେ ଫେର୍ ବେଡ଼
3: ପକାମା।
2: ଏଇଟା ତ ଥିଲା ଆଜ୍ଞା ଆମେ କେନ୍ତା କର୍ମା, ଆଉ ବଟମ ଆଉ ପୁଆଲ ଛତି ଭିତରେ ଏଇଟା କେନ୍ତା କରି କର୍ମା, କେନ୍ତି କେତେ ହଉଛେ ଯେ ଇତାର ପରେ ଆମେ ଆସୁ ବିକ୍ରି ବଣ୍ଟାକେ। ଆଜ୍ଞା ପୁଆଲ ଛତି ତ ଆମର ଓଡ଼ିଶାନେ ସମସ୍ତଙ୍କୁ ପସନ୍ଦ, ଘରେ ଘରେ ସମସ୍ତଙ୍କର ଖାଇବାର ଲାଗି ସମସ୍ତଙ୍କୁ ଘରେ ଘରେ ପୁଆଲ ଛତି ଭଲ ଲାଗ୍ସି। ହେଲେ ବଟମ ଛତିକେ ଆମେ ଚାଷ ହେଲା, ଏକ୍ସିଆ ହେଲା, ଭାତଖୁଆ ହେଲା ସବୁଥିରେ ନଉଛନ୍, କାହିଁକି ଭୁଜି ଭାତି ସବୁଥିରେ ଆମେ ପୁଆଲ ଛତିକେ ଏତେ ନାଇଁ ପସନ୍ଦ କରବାର, ଆଉ ବଟମ ଛତିକେ ପସନ୍ଦ କରୁଛୁ। ବେଲେ ବିକ୍ରି ବଟାଟା କେନ୍ତା ହଉଛି?
3: ବିକ୍ରି ବଟା ଦେଖୁନ ଆଜ୍ଞା, ପୁଆଲ ଛତିଟା ଆପଣ ତ ସକାଳେ ଯେନ୍ଟା ତୁଲବେ 12-1 ବିକି ପାରିଲେ ତ ଗଲା, କିନ୍ତୁ ବଟମ ଛତି କାଣା ହଉଛି ଆପଣ ସନ୍ଧ୍ୟାରେ ବି ତୁଲବେ, ସକାଳେ ଥରେ ତୁଲବେ, ତ ଆପଣଙ୍କର ଯେତେବେଳେ ଯେନ୍ ଲୋକର ଦରକାର ପଡ଼ିଲା ବଟମ ଛତିଟା ଜଣେ ଆସିକି ନେଇପାରବା, କିନ୍ତୁ ଆମର ବଟମ ଛତି ତୁଲିକରି ବି 2 ରଖିପାରୁଛୁ, ପୁଆଲ ଛତିଟା ନେଇ ରହେ। ତ ପୁଆଲ ଛତି ଜଣେ ଯଦି ଚାହିଁବା, ଯଦି ଗୋଟେ ଗେଷ୍ଟ ଆସିଲା ସନ୍ଧ୍ୟାରେ, ସେ ଯଦି ପୁଆଲ ଛତି ଖୁଜବା ବୋଲେ ନେଇପାରେ, କିନ୍ତୁ ସେ ଯେ ରାତି 12 ବି ଚାହିଁବା ବୋଲେ ବଟମ ଛତି ଦୋକାନ ମାନକେ ବି ଯେନ୍ଟାକି ଆମର ବାହାରୁ ଆସିଲାଟା ମିଳୁଛେ। କିନ୍ତୁ ଇନୁ ତ ମୁଇଁ ଗୋଟେ ଜିନିଷ ଏ ବର୍ଷ କହୁଛେ ଯେ ଓଡ଼ିଶାରେ ଥଣ୍ଡା ସିଜନ୍ରେ ଯେନ୍ ବଟମ ଛତି ହେବା, ଥଣ୍ଡା ସିଜନ୍ରେ ବି ଆମର ଇନେ ଯେନ୍ ରେଟ୍ଟା ହେଉଛେ ସେ ରେଟ୍ଟା ଆମର ଇଠାନେ କମିଯିବା, ଯେ ଆଉ ଘରେ ଘରେ ବି ବଟମ ଛତି ଲୋକ କରିପାରିବେ।
2: ବେଲେ ଆଜ୍ଞା କହିବାର ମାନେ ଏଇଟା ଯେ ଏଛିନିକା ବଟମ ଛତି ଏତ୍କି ଦୂରକେ ଆଇଲାନ, ଆପଣ ଯେନ୍ଟାକି କଲେନ ଆମର ଓଡ଼ିଶାନେ ସମ୍ବଲପୁରେ କଲେନ
3: ଆଜ୍ଞା,
2: ବେଲେ ଇନୁ ଖାଲି ଲୋକମାନେ ନାଇଁ କରିକରି ଘରେ ମା ମାନେ ବି ଭଉଣୀ ମାନେ ବି ଇଟାକେ ରାନ୍ଧି ବାଢି କରି ନିଜେ ନିଜେ ବି ତାକର କରିପାରିବେ, ଆରାମରେ କରିପାରିବେ, ଏଠିକି ନାଇଁ ପରିଶ୍ରମ ନାଇଁ କରବାର କି, ଆଉ ବିକ୍ରି ବି ହେତେ ଅସୁବିଧା ନାହିଁ। କାହିଁଲେ ଯେ ବେଲେ ପୁଆଲ ଛତିକେ ଆମେ ରଖୁଛୁ ସେଟା ପଚି ଯାଉଛେ, ଜହ ବେଲ ହେଇଗଲେ 8-10 ହେଇଗଲେ ଆମର ସେଟା ପାଣି ଲେଖେ ହେଇକରି ପଚି ଯାଇସି, ଆଉ ବଟମ ଛତିଟା ଆଜ୍ଞା ଦେଖୁଛୁ ଆମେ ଯେ ସେଟା ଯେତେ ଦିନ 2-3 ତକ ରଖିଲେ ବି ଫ୍ରିଜ ଭିତରେ କିଛି ନାଇଁ ହେବାର, ବେଲେ ବିକ୍ରି ବଟାଟି ବି ଆମର ଏଟା ସୁବିଧା ବହୁତ ରହୁଛି,
3: ବଟମ ଛତିର ବିକ୍ରିଟା ଅଧିକ
2: ରହୁଛି। ତାପରେ ଆସିଲା ଆଜ୍ଞା ଆମର ଛତି ଚାଷ କରିବାର ଲାଗି ସରକାରନୁ ସୁବିଧା ସୁଯୋଗ ମିଳୁଛି, ବେଲେ ଆମକୁ ସରକାରନୁ 50% କି 60% କେତେ % ଠିକ ଆପଣଙ୍କୁ ମିଳୁଛେ, ସୁବିଧା ସୁଯୋଗ ବି ଠିକ ଆପଣ ପାଇପାରୁଛନ୍?
3: ନାଇଁ ମୁଇଁ ତ ଦେଖୁନ୍ ଏ ଛତି ଉପରେ ଲୋକ ଯେନ୍ ହିସାବରେ ବିଜନେସ୍ ଉପରେ ଯେନ୍ କରୁଛନ୍, ମୁଇଁ ତ ବିଜନେସ୍ ଉପରେ ମେନ୍ଲି ଆଜି ତକ ନେଇ କରି, ଜଣେ ମୋତେ କ୍ୱେଶ୍ଚିନ୍ କରିପାରି ଯେ 20 ବର୍ଷ ଯଦି ତୁମେ ଏଇଟା ଯେତେବେଳେ ଆମର 2006 ୱାଟର୍ ସେଟ୍ ବୋଲି ଗୋଟେ ପ୍ରୋଜେକ୍ଟ ଥିଲା ଗାଁରେ, ଆଉ ସେନେ ଟ୍ରେନିଂ ଆସିକରି ଆମର ବାହାରୁ ପୂର୍ବ ଓଡ଼ିଶାରୁ ଟେକ୍ନିସିଆନ୍ ମାନେ ଆସିକରି ଛତି ଚାଷର ଟ୍ରେନିଂ ଦେଉଥିଲେ, ଆଉ ସେତେବେଳେ ଆମେ ଟ୍ରେନିଂ କରିଥିଲୁ, ଆଉ ଇ 20 ବର୍ଷ ଭିତରେ ମୁଇଁ ଇମ୍ପ୍ରୁଭ୍ ଛତି ଚାଷରେ ନେଇ କରି ବୋଲେ ସେଟା ହେଉଛି ମୁଇଁ ତାମାନେ ବେଶୀକରି ଛତି ଉପରେ ଏକ୍ସପେରିମେଣ୍ଟ କରି ଚାଲିଛେ, ଆଉ ଇହାଦେ ବି ଦେଖୁନ୍ ମୁଇଁ ଯେନ୍ ଛତି ଉପରେ ଏକ୍ସପେରିମେଣ୍ଟ କରୁଛେ, ମାନେ ଯେନ୍ଟାକି ଜଙ୍ଗଲରେ ମିଳୁଛେ ଏଡିବୁଲ୍ ଛତି ଯେନ୍ଟାକି ଲୋକ ଖାଉଛନ୍, ସେ ଛତି ମାନେ କେନ୍ତା କରିକି ତାମାନେ ମଞ୍ଜି ବାହାର କରିକିରି ଫେର୍ ଛତି ଚାଷ କରାଯାଇପାର୍ବା, ଏଛନ୍ ତ ଲୋକ 4 ପ୍ରକାର ଛତି ଜାଣିଛନ୍, ଆଉ ଗୋଟେ ଯଦି ନୂଆ କରି ଯଦି ଆମେ ବାହାର କରିପାରିଲା ବୋଲେ 5 ଛତି ବି ଆମର ଓଡ଼ିଶାରେ ହେଉଛେ ବୋଲିକରି ହେବା ବୋଲିକରି ମୁଇଁ ଛତି ଚାଷରେ ତାମାନେ ଗୋଟେ
4: ମାନେ ହଉଛେ ଯେ ଆଜ୍ଞା ଇଟାକେ ଚାଷ ବୋଲିକରି ନାଇଁ ଭାବିକରି କେନ୍ତା କରି ଆମର ଓଡ଼ିଶାନେ ସମସ୍ତଙ୍କର ପସନ୍ଦ ଲାଗ୍ବା, ସମ୍ବଲପୁର ଆମର ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାରେ ସମସ୍ତଙ୍କୁ ପସନ୍ଦ ଲାଗିକରି କେନ୍ତା କରି ନିଜେ ନିଜେ ଘରେ କରିପାରିବେ ସେ ବିଷୟରେ ଧ୍ୟାନ ଦେଇଛନ୍, ଚାଷ ବିଷୟରେ ଏତେ ଧ୍ୟାନ ନାଇଁ ଦେଇକରି କେନ୍ତା ଲୋକମାନଙ୍କୁ ସତର୍କତା କରିପାରିବେ ଯେ ନାଇଁ ଇଟା ଖାଲି ବାହାରେ ନାଇଁ କରାହଉଛେ, ଆମର ଓଡ଼ିଶାନେ ବି ଆପଣ କମ୍ ଟଙ୍କାରେ କେନ୍ତା କରି ଇଟାକେ ଆମେ ଘରେ ଘରେ କରିପାର୍ମା ବେଲେ ଯେନ୍ କହିଲେ ଆଜ୍ଞା ପୁଆଲ ଛତିଟା ଦେଖୁନ୍, ଆମର ଘର ମାନକେ ଯେନ୍ ଯେତେ ଚାଷୀ ଅଛନ୍ ସମସ୍ତଙ୍କର ଘର ବାରି ପୁଆଲ ଗୁଡ଼ା ଗୋଟେ ଗୋଟେ ରହୁଛେ, ଆଉ ନିଜର ପୁଆଲ ଗୁଡ଼ାନୁ ବି ଆମେ ଛତି ପୁଆଲ ଛତି ପାଇପାରୁଛୁ, ବେଲେ ବଟମ ଛତିକେ ବି ହେନ୍ତା ଆମର କମ୍ ଜାଗା ଭିତରେ ଆମେ ଘରେ ବି କରିପାର୍ମା, କେନ୍ତା କରି କରିପାର୍ମା?
3: ଦେଖୁନ୍ ଆଜ୍ଞା, ବଟମ ଛତିର୍ ଲାଗି ଆମେ ଯଦି କହିମା UP ସାଇଡ୍ ସେମାନେ କାଣା କରୁଛନ୍, ମାନେ ବସ୍ତା ଦେଉଛନ୍, ତାପରେ ନଳା ଦେଇକରି ସେମାନେ ସେ ଜାଗାକେ ହିଟ୍ କରଉଛନ୍,
4: ଆଜ୍ଞା
3: ତାଙ୍କର ବେଶୀ ଟେମ୍ପରେଚର୍ ହେଉଛି, କିନ୍ତୁ ଆମର ଇନେ ଯେନ୍ ଟେମ୍ପରେଚର୍ ବଟମ ଛତିର୍ ଲାଗି ଯାହା ଦରକାର ଯେନ୍ ଆମର ଅଛି 14-22 ଭିତରେ ଯେତେ ଦରକାର ସେଇଟା ତାମାନେ ଆରାମରେ ମିଳୁଛି ଆମକେ, କିଛି ନାହିଁ, ପୁଆଲ ଛତି ଯେନ୍ ଜାଗାରେ କରୁଛୁ ସେଇ ଜାଗାରେ ଆମେ ବଟମ ଛତି ବି ଆରାମରେ କରିପାରୁ, ଖାଲି ଏତେ ଖାଲି ଦରକାର ଟିକେ ସାଫ ସୁତର ଟିକେ ଦରକାର, ତାହେଲେ ଆମେ ଆରାମରେ କରିପାରୁ।
4: ବୋଲେ ଆଜ୍ଞା ତ ଠିକ କଥାଟେ କହିଲେ, ଯେନ୍ଟାକି ଆମେ ଏଛିନିକା ଆମର ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାନେ ହଉ କି ଆମର ଓଡ଼ିଶା ଭିତରେ ହଉ, ପୁଆଲ ଛତି ଯେନ୍ତା କରାହଉଛେ ଚାଷ, ହେନ୍ତା ଆମେ ବଟମ ଛତିକେ ବି ଘରେ ଘରେ ନିଜେ ନିଜେ ଚାଷ କରିପାର୍ମା ବୋଲିକରି କହିଲେ, ଆଉ କହିଲେ ଏଥିରେ କମ୍ ଖର୍ଚ୍ଚାତେ ବି ଆମେ କେନ୍ତାକିରି କରିପାର୍ମା, ଆମର ଆମେ ଭାବି ଦେଇଛୁ ବଟମ ଛତି ଚାଷ କଲେ ବେଶୀ ଖର୍ଚ୍ଚା ଲାଗ୍ସି ବୋଲିକରି ଭାବି, କିନ୍ତୁ ଆଜ୍ଞା ଯେନ୍ଟାକି ବାହାର କରିଛନ୍ ଗବେଷଣା କରିକରି ବି ବାହାର କଲେନ ଯେ କମ୍ ଖର୍ଚ୍ଚାତେ ବି କେନ୍ତାକିରି ହେଇପାରୁଛେ, ବେଲେ ଆଜ୍ଞା ଆପଣଙ୍କ ନିକେ ଚାଷୀମାନେ ଶିଖିବାର ଲାଗି ବି ଆସୁଛନ୍?
3: ହଁ ଆଜ୍ଞା, ସେମାନେ ପୁଆଲ ଛତି ଆଉ ଆମର ଧିଙ୍ଗରି ଛତି ଲାଗି ଶିଖିବାର ଲାଗି ଆସୁଛନ୍, ଆଉ ବଟମ ଛତିର ଲାଗି ସେମାନେ ଯେତେବେଳେ କହୁଛନ୍, ବଟମ ଛତି ତ ଏଇଟା ପହଲା ଷ୍ଟାର୍ଟ ହେବା, ତାଙ୍କର ଲାଗି ଟ୍ରେନିଂ ଯେନ୍ଟା କରାଯିବା ଆମେ 7 କମ୍ପୋଷ୍ଟ ବନାବାର ଆରମ୍ଭ କରାଯିବା, ଆଉ ସେମାନେ ଶିଖିକରି ଗଲାପରେ ସେମାନେ 8 ନିଜେ କମ୍ପୋଷ୍ଟ ନିଜର ଘରେ ନିଜେ ବନେଇ ପାରିବେ, ତ ସେ ହିସାବରେ ତାମାନେ ଏଇଟା ଚାଷୀମାନଙ୍କୁ ବି ଆମେ,
4: ବେଲେ ଆପଣ ଯେନ୍ ଆସୁଛନ୍ ଚାଷୀମାନେ ସେମାନଙ୍କୁ ଯେନ୍ ବତଉଛନ୍, ଆପଣ ସେମାନଙ୍କୁ ଦେଖେଇକରି କରେଇକରି ବତଉଛନ୍ କି ଖାଲି ମୁହେଁ କହି ଦଉଛନ୍? ବେଲେ ଆପଣଙ୍କର ଏନ୍ତା କିଛି ସୁବିଧା ଅଛେ ଦେଖେଇକରି ମାନେ କରିକିରି ଦେଖାବାର ଲାଗି ସୁବିଧା କରିଛନ୍ ଆପଣ?
3: ନାଇଁ, ମୁଦିପଡ଼ା ଛକରେ ଆମର ଫାର୍ମ ରୋଡ଼ରେ ସେନେ ଗୋଟେ ମୋର ଲାବୋରେଟୋରୀ କରାହେଇଛି, ଯେନ୍ଟା ନାକି ପୁଆଲ ଛତି ହେଉଛି, ପୁଆଲ ଛତି ପ୍ରତିଦିନ ପଡ଼ୁଛେ, ପୁଆଲ ଛତି ବାହାରୁଛେ, ଯେନ୍ ଲୋକ ନୂଆ ଚାଷୀ ଯଦି ଜଣେ ଆସିଲା ସେ ଆରାମରେ ସେ ଦେଖିପାରିବେ ଯେ ଛତି କେନ୍ ହିସାବରେ ହେଉଛେ, ଆମର ଇଆଡ଼େ ପାଣିରେ ସେ ପୁଆଲଟା ଉତରା ହେଉଥିବା ସେଟା ବି ସେ ଦେଖିଦେଲେ, କେତେ ପରିମାଣରେ ଚୂନ ଦିଆହେଉଛେ ଦେଖିଦେଲେ, ତାପରେ ସେ ତାମାନେ କେନ୍ ଟାଇପ୍ର ବେଡ୍ ପଡ଼ୁଛେ ବି ସେ ଦେଖିକରି, କେନ୍ ଟାଇପ୍ର ମଞ୍ଜି କେତେ ଦିଆହେଉଛେ ସେ ସବୁ ତାମାନେ ସେଇ 1-2 ଭିତରେ ସେ ଆରାମରେ ଦେଖିକରି ସେ ଆରାମରେ ଯାଇପାରିବେ, ଆଉ ସେ ମଞ୍ଜି ନେଇକରି ଆରାମସେ ନିଜେ ଚାଷ କରିପାରିବେ। ଆଉ ବଟମ ଛତିର ଟ୍ରେନିଂଟା କାଣା ହେବା ଆଜ୍ଞା, ସେଥିରେ ତାମାନେ ଅଧିକା କମ୍ପୋଷ୍ଟ ବନାବା ଟାଇମ୍ ଲାଗୁଛି, ସେଟା ତାମାନେ ଚାଷୀମାନେ ରହିକରି ସେମାନେ ତାମାନେ କମ୍ପୋଷ୍ଟଟା ଶିଖିବାକେ ତାଙ୍କୁ ପଡ଼ବା।
4: ଆଜ୍ଞା, ଆପଣ ଯେନ୍ କହିଲେ ବଟମ ଛତି କରିବାର ଲାଗି ଅଧିକା ଟାଇମ୍ ଲାଗୁଛି, ବେଲେ କେତେ ଟାଇମ୍ ଲାଗୁଛି ଆମକୁ କମ୍ପୋଷ୍ଟ ବନାବା ଲାଗି? କେତେ ଦିନ ଲାଗୁଛି ଆପଣଙ୍କୁ? ଫେର ମଞ୍ଜି ବୁନି କରି କେତେ ଦିନ ଲାଗୁଛି? ଆମର ତାର ମାନେ ବଟମ ଛତି ଉତ୍ପାଦନଟା ହାରାହାରି କେତେ ଦିନ ଭିତରେ ହେଇପାରୁଛି ସେଟା ଟିକେ ବତେ।
3: ଦେଖୁନ, ଆମର ପୁଆଲ ଛତିଟା କମ୍ ଟାଇମ୍ ଭିତରେ ହେଇଯାଉଛି, 15 ଭିତରେ ହେଉଛି, ତାପରେ ଫେର ଆମେ ସେଥିରେ ପକଉଛୁ, କଣ୍ଟିନ୍ୟୁ ସେଟା ଚାଲୁଥିବା, ଡେଲି ପଡ଼ୁଥିବା, ଡେଲି ବାହାରୁଥିବା, 15 ବାହାରି ତେଲିବା। କିନ୍ତୁ ଆମର ବଟମ ଛତିଟା ଥରେ ଆମେ ମାନୁଆଲ ଯେନ୍ କମ୍ପୋଷ୍ଟଟା ଆମେ ଯେନ୍ କରୁଛୁ ପାଇପ୍ ବିଧିରେ, ସେଟା ଆମେ ଇନେ 18 ଆମର ତାମାନେ କମ୍ପୋଷ୍ଟଟା ରେଡ଼ି ହେଇଯିବା। 18 ପରେ ଆମେ 2 ଟାଇମ୍ ରହିଲା ଯେନ୍ଟାକି 20 କହୁଛୁ, ସେଟାକି ତାମାନେ ଟିକେ ଥଣ୍ଡା ରଖମା ସେଇଟାକି କମ୍ପୋଷ୍ଟକେ, ତାପରେ ପ୍ୟାକିଂ ଫେକିଂ କଲାବେଳେ ଆମର 2 ଟାଇମ୍ ପଳେଇ ଯାଉଛେ, ମାନେ 20 ଲାଗିଯାଉଛେ ଆମର କମ୍ପୋଷ୍ଟ। ତାପରେ ସେଥିରେ ମଞ୍ଜି ଦେଇକରି, ମଞ୍ଜି ଦେଲା ପରେ ସେ 12-15 ଭିତରେ ମାଇସିଲିୟମଟା ଗ୍ରୋଥ ହେଇଯିବା, ଯେନ୍ଟାକି ଆମର ମକରା ଜାଲ ଟାଇପ୍ର ସେଥିରେ ହେଇଗଲା ପରେ ସେଥିରେ ତାପରେ ଏତକେ ଚାଷୀମାନେ ଗୋଟେ କେସିଂ କରାଯିବା, ଆଉ ଯେନ୍ ଟାଇମ୍ ତକ ଆମେ କେସିଂ ନେଇ କରବା ସେ ଟାଇମ୍ ତକ ଆମକେ 15 ଦିନ ତକ ଆମକେ ବେଡ଼ର କିଛି ଯତ୍ନ ନେବାର ଦରକାର ନାଇଁ। ତାପରେ ଯେତେବେଳେ କେସିଂ କରିଦିଆଯିବା ସେ କେସିଂଟା ତ ସାଧାରଣ ଆମେ ତ ଇହାଦେ ଚାଷୀମାନେ କମ୍ ଖର୍ଚ୍ଚରେ ଯେହେତୁ କରବାର ଅଛି ଆଉ କମ୍ କମ୍ ବେଡ଼ କରବାର ଅଛି ସେମାନେ କୋକୋପିଟ୍ ଯେନ୍ଟା ମିଳୁଛେ ମାର୍କେଟରେ କୋକୋପିଟ୍ ସେମାନେ ତାର ଉପରେ ଷ୍ଟେରିଲାଇଜ୍ କରିକିରି କୋକୋପିଟ୍ ଆମେ ସେଇଟା ବି ବତେଇଦେମୁ ସେଇ କୋକୋପିଟ୍ 1.5 ଇଞ୍ଚ ଦେଇଦେଲା ପରେ ତାପରେ ପାଣି ଟିକେ ଟିକେ ଦେବେ ତାପରେ 6-7 ଦିନ ପରେ ସେ ଅଟୋମେଟିକ୍ ତାମାନେ କୋଢ଼ ବାହାରିବ ସବୁ ଆଉ 15 ଦିନ ହେଲା ବେଳକେ ଛତିଟା ତାମାନେ ପ୍ରଡକ୍ସନ୍ ନେଇଯିବା ମାନେ ଏଇଟା ହେଲା 15-15-30 ଦିନ ଆଉ 30-45 ଦିନ ଭିତରେ ଆମର ଛତିଟା ବାହାରି ଯାଉଛି ଆଉ ସେ ଟାଇମ୍ ଭିତରେ ଯେନ୍ ହେଉଛି ଆମକେ କିଛି ପରିଶ୍ରମର କିଛି ନାଇଁ ନ ତାମାନେ
4: ଆଜ୍ଞା ବେଲେ ଆପଣ ଯେନ୍ କହିଲେ ଆମର ଏଇଟା 45 ଦିନ ଭିତରେ ବାହାରି ଯାଉଛେ ବେଲେ ଆମକୁ ଯେନ୍ ଖାଲି ଥରେ କମ୍ପୋଷ୍ଟ ବନେଇଦେଲା ମଞ୍ଜି ବୁନିଦେଲା ଆଉ ଆପଣ ଯେନ୍ କହିଲେ ସେଥିରେ ଉପରେ ଗୋଟେ କିଛି ଉତ୍ପାଦନ ବି କରିପାରିବେ। ଆଜ୍ଞା ଆପଣ ଯେନ୍ କହିଲେ ଆମର ଚାଷୀ ଭାଇ ଭଉଣୀ ମାନଙ୍କୁ ଆପଣ ଟ୍ରେନିଂ ବି ଦେବାର ମୂଲ କରିବେ ଏଇଟା ବେଲେ ଆମେ ଯଦି ଦୂରିଆ ନୁ ଜଣେ ଥିବା ଆଉ ସେ ଶିଖିବାର ଲାଗି ଚାହିଁଲା ଯେନ୍ ବରଗଡ଼ ଝାରସୁଗୁଡ଼ା କି ବଲାଙ୍ଗୀର ସୋନପୁର ନୁ ହେଲା ସେ ଯଦି ବଟମ ଯଦି କେନ୍ତା ହଉଛେ ବୋଲିକିରି ଶିଖିବାର ଲାଗି ଚାହିଁଲା ବେଲେ ଆପଣଙ୍କର ନୁ କେନ୍ତା କରି ଶିଖିପାରବା?
3: ଦେଖୁନ୍ ଆଜ୍ଞା, ଇଟା ଯେନ୍ ବଟମ ଛତିଟା ଗୋଟେ ନୂଆ ହେଇକରି ଆରମ୍ଭ ହେଇଛେ ଯେହେତୁ ଆମର ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାରେ ଟ୍ରେନିଂ ତ କେହି ନାଇଁ ଖୋଲବାର
4: ଆଜ୍ଞା,
3: ତ ଚାଷୀମାନେ ଯେନ୍ମାନେ କରବାର ଲାଗି ଚାହୁଁଛନ୍ ସେମାନେ ସମସ୍ତେ ମୋତେ କଣ୍ଟାକ୍ଟ କରିଛନ୍, ଯେନ୍ଟାକି ଝାରସୁଗୁଡ଼ା ଆପଣ କହୁଛନ୍, ଝାରସୁଗୁଡ଼ାର 2 ଜଣ ଚାଷୀ ସେମାନେ ଗହମ ପୁଆର ରଖିଛନ୍, ତାଙ୍କର ଜାଗାରେ ଟ୍ରେନିଂ କରାଯିବା, ତାଙ୍କର କମ୍ପୋଷ୍ଟ ଯେତେବେଳେ ବନାଯିବା ପାଖର ଆଖର ଯେନ୍ ଚାଷୀମାନେ ଥିବେ ସେମାନେ ଆସିକି ସେନେ ଆରାମରେ ଶିଖିପାରିବେ। ବଲାଙ୍ଗୀର କଥା ଆପଣ କହୁଛନ୍, ବଲାଙ୍ଗୀରରେ ଆମର ଜଣେ ଚାଷୀ ରଖିଛନ୍, ସେ ତାମାନେ ନିଜେ କମର୍ସିଆଲ କରବା ଲାଗି ସେ ରଖିଛନ୍, ସେ ଓଡ଼ିଶା ବାହାର ଯେ ଟ୍ରେନିଂ କରବା ଲାଗି ଚାହୁଁଥିଲେ ଯେତେବେଳେ ସୋର ପାଇଲେ ଯେ ଇନା ହେଇପାରବା, ଆଉ ସେ ତାମାନେ ନିଜେ ଗହମ ପୁଆର ରଖିଛନ୍, ଆଉ ସେ ଯେତେବେଳେ କମ୍ପୋଷ୍ଟ ବନାବେ ମୁଇଁ ବି ଯିମି ସେଇ ଜାଗାକେ କମ୍ପୋଷ୍ଟ ବନାଲା ବେଲେ ସେଇ କମ୍ପୋଷ୍ଟ ବନାଲା ଟାଇମ୍କେ ଆଉ ପାଖର ଆଖର ଯେନ୍ 10-20 ଜଣ ଚାଷୀ କରବା ଲାଗି ଚାହୁଁଥିବେ ସେ ଚାଷୀମାନଙ୍କେ ବି ସେଣିକି ଆମେ ଡାକିଦେଲେ ସେମାନେ ବି ଆରାମସେ ସେନେ ଶିଖିପାରିବେ। ଆଉ ସମ୍ବଲପୁର ପାଖେ ଯେନ୍ ମାନେ ରହୁଛନ୍ତି

0: ইবা কে কে এটা মুরলির মা? এ মুরলির মা, মুরলির মা!
1: ওহো, বুড়া হলো না বলি আর কিছু সোর সুতর নাই হবার কাই, এতকি রাত থে এন্দা রড়ুছ কাই হলা জি?
0: দেখুছ কি নাই রে, ই আমার কবার ঠানে কে পিলাটে রকত ঝোল করে গরি পড়িছে।
1: কামলা, কামলা, ই মা সতে তো মুরলি, এ মুরলি, বেটা মুরলি!
2: কান হলা মা?
1: পান পান দিকে ধরে গে আতো।
2: ওহো, এ রাত বিকালে শুই শুয়া নাই দিও না কা,
1: জলদি পান ধরে গে আতো।
2: এদে এদে এদে পান নে মা, পান নে।
0: মুরলি মুরলি বেটা, হেতার মুড়কে টিকে টেকি করে ধর তো।
2: হ্যাঁ বা, হ্যাঁ
0: তপ, মুহে পানি মার নো গা, আর পানি টিকে পিই দে।
1: বাবু, এ বাবু, বাবু, বাবু,
0: পি পি বা, পানি টিকে পি পোখা তো।
2: এটা এটা চোর চুরাটে হইতিবা গো বা, কেন ঠানু চুরালা বেলা ধরা পড়ি করে মার খাইতিবা।
0: তোতে এটা চোর বাগি লাগুছে নেই?
1: ওহো, চোর হোক কি চোহার হোক, দেখুছ বিচারা চেতা হজে দিছে, ফের ফের মুড়ু রকত বাহারুছে।
0: চোর হলে বি আমার এটা কর্তব্য হ্যাঁ, ই কেনতা করি ভল হই যাইতা বলে।
1: হে মহাপুরু, ই পিলাটার চেতা ফেরি আসু। হে মা মেটাকানি, তুই তুই ই পিলাটাকে বচাই দে মা, বচাই দে।
0: ই পিলাকে দেখলে কেহি চোর বলি করে নাই কই পারে। মতে লাগুছে ইতার নো চোর মানে পিটি পিটা করে সব লুটি নেইছন। এ মুরলি, মুরলি,
2: ও
0: যা তো বেটা, যা ডাক্তার বাবুকে ডাকি আনবু, যা
1: যা যা বেটা, জলদি যা, জলদি যা।
2: ডাক্তার ডাকলে লেট হয়ে যাবা, যাও ডাক্তারখানাকে নিয়ে যা, যাও।
0: হ্যাঁ হ্যাঁ ঠিক কইছো, যাও ধর বেটা, ধর তো বনে করে ধর।
2: মুই সে লক্ষণ রিক্সাওয়ালাকে ডাকি আনুছে,
0: যা যা,
2: হ্যাঁ
0: যাতে না, জলদি যা, যা। তপ,
1: হ্যাঁ
0: মতে তো এটা গোটে বড় ঘরের পিলা লেখা লাগুছি।
1: বড় ঘরের হেউ কি ছোট ঘরের হেউ, দেখো তো বুপরার হোস ফিরবার নাই, কেমতি করে মহাপুর বচে দিতে বলে গোটে জীবন বচি যেতা।
0: বচি যা রে, বচি যা তপ, জরুর বচি যা।
2: বা আয়লা নো রিক্সা,
0: আয়লা নো,
2: ধর ধর তো, ধর
0: ধর তো বেটা,
2: ধর
0: সেড়ু ধর।
2: হ্যাঁ
1: দেখো দেখো মুরলি বা, ডাক্তার বাবুকে বনে করে ঔষধ দেবাকে কব, এটা এটা তো মোর পো বাগিরায়, যে মানে পিলাকে এমতি পিটিছ হে মানে অনমনুষ্য হলে বলি করে আমি তো আর হেনতা নাই হই পারু, মোর মোর হে পোকে বঁচাবার লাগে দরকার পড়লে খুন বি দেই দেব। হ্যাঁ এটা এটা মুই কৌছে, এটা এটা গোটে মা কৌছে।
0: ওহো, হেনতা নাই হত পো, জনে জনকর জীবন নেমি বলে কেভে নাই নেই পারে, এটা এটি সহজ কথা নুয়ে সিরে, মহাপুরু নাই চাহলে কিছু নাই হই পারে।
2: এ বা, চাল গো, চাল জিমা, জলদি ধরতো।
0: হ্যাঁ চল চল, হেড়ু ধর, ঠিক করে বন্ধ করে লব।
2: হ্যাঁ ধরলি না,
0: চল চল চল।

0: আর পিট হনা কটা
1: ঘরু ভটাকে বাহার বাটটা মুশকিল হয়ে গলান।
0: হেতি লাগি পরে মুই মুরলিকে মনা করছি রাতি বাহারে বেশি বেল রহবু নাই বলিকিরি।
1: মুরলি আমার গুটে বলি পো তো
0: জহর এতক নাই আইলে মোর ছাতি ধক ধক করছি।
2: হেটা তো মুই ভিল কহুছে মোর মা বি মোর লাগি ঠিক হেমতা হেসন। তিন মাসে থরে ঘরকে ঘায় যদি নাই আইলি বলে ঘবরে করি খালি ফোন করছন। আর মোর বাপা
1: তোমার বাপা
2: মোর বাপা যে ঘরকে আইব বলে বড়া রাখছন জীবা আবার তি টঙ্কা খরচা হচ্ছে বলি করি মতে বড়া গালি দেছন। ছাড়ো মাসে মোর বাপা গুটে কঞ্জুস খুপড়িয়া।
1: তোমার বাপা কায় নৌকরি করছেন কি বাবু?
2: নৌকরি নুয়ে সে হ্যাঁ গুটে সরকারি ব্যাপারী আন।
1: কা বল
2: নাই কিছু নাই। দেখো মশা তোমার মুহ তো মতে ই তুমে তামে শুনবাকে ভাল না লাগবা। ওই তো তোমার পুয়ো লেখে নাই
3: তিনে আসছেন মুই দাদা বলমে।
2: হ্যাঁ মুরলি তুই আসছেন মোর ভাই হেলু।
0: তুমি গপসপ করুথ মুই রন্ধা বড়া ঝট করি করছি সমীর খাইকিরি যাবার পরে মুই আর কিছু নাই শুনে যাইছি।
2: নাই মাসি মোর লাগি আর সাদি নাই হতো।
1: কাহ লাজে আমি গরিব আউ বলি করি তোমার সঙ্গে সমান নাই হই পারু বলি করি।
2: সমান নাই হই পারো তুমি ঠিক কইছ মোসা। কেমতেই সমান হব তুমি তো মোর জীবন দাতা মোর মহাপুরু আর মহাপুরুর জায়গা সবুন উচ্চায়
1: আমকো হেতকি উপরকে নাই উঠাগা বাবু। ভিকারীকে হীরা দেখালে তার আঁখ অন্ধা নাই হই যিবাকে আমি যেতকিরি রাও সেতকি থি নাপ।
2: নাই মোসা এ দুনিয়াতে কিয়ে কাহাকে নাই বনেই যে যাহা বনেইছে নিজর করম থু আর মহাপুর ইচ্ছা থু। মহাপুর যাহা রাস্তা যেতে উপরে বনেইছে সে সেতে উপরে বসবা তাকে কিয়ে তলে খসে নাই পার।
1: হ্যাঁ বেটা সবু সে নয় সবু মহাপুরুর ইচ্ছায়। হ্যাঁ হ্যাঁ
0: আসো রন্ধা হেই ছাইলা না সমীর কে বি নেই করে আসো।
1: এ বেটা তোর মাসি ডাকলা না চল চল খাইমা চল। এ মুল্লি চল গো চল যাও যাও
3: যাও।
2: হেলে মৌসা মুই কহি দউছে মুই আর বেশি বেল নাই রহে।
1: ওহো খাই পি সার তো গা বাবু তারপরে চিন্তা করমা না দেখমা কানা করমা যে আমি।
0: চালাবো
1: এ পিলে চালা চালা চালা চাল বেটা চাল
2: চাল চাল চাল।

0: মিট কৌছু মিট কৌছু আবে পকামি বাড়িতে বলে নাই সব কথা ভকো ভকো করি বাতি করব তোর দোকানে কেন কেন পিলা আটা মারছন বে হ্যাঁ
1: না হ্যাঁ মোর দোকানে কেই আটা নাই মারন আইয়া
2: মারুন স্যার মারুন
3: ফের নিজ কৌছু আবে মতে কেন অন্ধা ভাবলু সত কহ সত কহ
0: আবে আবে সব কথা কইলে যদি মিট করব নাই
1: আইয়া নাই মারুন আইয়া
0: শালা
1: মই যা কইছে সত কইছে আইয়া নাই মারুন মতে
0: হে সুকরাম
2: স্যার
0: সুকরাম
2: স্যার
0: রোল বাড়ি আনো জলদি
2: হ্যাঁ
0: জলদি আনো
2: আরে আরে নোন স্যার
0: আরে নোন আবে তোর না কাম হইলো মল্লি হ্যাঁ বেটা সত কহ সত কহ আবে সত কহ
1: আইয়া আইয়া নাই মারুন আইয়া নাই মারুন আইয়া
0: শালা তোর দিমাগ ঠিক করে দিমি কই দউছ মই
1: মানে
2: তোর দোকান কে সব সাধু সন্ন্যাসী মানে আসন মাংসাহারী প্রাণী গুঠে বি না আসন নাই বউ
0: আবে আমাকে ভকুয়া থাপ করুছ নাই আমাকে ভকুয়া থাপ করুছ বে কি কানা হ্যাঁ সব মতে জনা খালি সিওর হবার লাগি তোতে পচরো যে কহ
1: মুই তো নাই জানি আগে কে তো তোর কয়মে আগে মুই নাই জানি আগে
0: মানে
1: সুকরাম
0: দেখো তাকে
2: হ্যাঁ স্যার
0: পান পুনা দেখি তাকে উঠো আর ভিতরে লোক ভিতরে ভরি দিও
2: স্যার
0: বহুত দেরি গেল না কাজ সকালে বাকিটা বুঝবে
2: হ্যাঁ স্যার আবে আবে পিলা আবে উঠ উঠবে এই এ পিলা হে পিলা আগে আগে আগে পাইন ঢালে রুকি যাচ্ছে আগে মুর্দা মুর্দার লেখেন পড়ি যাচ্ছে আগে দেখুন তো
0: সুকরাম
2: স্যার
0: আরে ভল করে দেখো আরে সলা অ্যাক্টিং করুথবা
2: হ্যাঁ স্যার
0: আরে যাত্রা পার্টির ভিখারি লেখেন দিসুছে
2: হ্যাঁ স্যার আবে এই উঠ উঠবে মুরকুটি করছে গা স্যার নাই আগে চিনি চপট
0: মরিগলা
2: কেনটা করবা স্যার কেনটা করবা মই যাওছে মই যাওছে স্যার
0: জীব এ এ এ এ এ সুকরাম
2: স্যার
0: কেন কে জীব র র র র মতে মতে একলা ছাড়িবি তুমি কেন কে পোলাব
2: স্যার
0: কাহলা
2: স্যার মোর নোকরি স্যার মোর নোকরি গলে বাঁচি জিবি আগে মোর মোর কুটু কুটুম বাঁচি জিবি স্যার
0: দেখো দেখো তুমি ইন রহব বলে এটার কিছু গুটে আমি মানে বন্দোবস্ত করি পারমা আর আর এত পলাপ বলে দেখো দেখো তুমি ন ফসব আরে সব কাগজ কলম মোর হাতে আছে
2: আপন তো পছলে পছলে তার মতে মতে কাজে পচোজন
0: ও ও মই জানি ছিলি কাই এত মরি জিবা বলি করি
2: তার তার উপরে এত করি মারছন মোটা না যার কাড় হেতা
0: ও হো থাও থাও सुखराम बेकार कथा था सुनो सुनो पर कथा टिके सुनो ना हमें हमें याद कर करमा को कर करमा
2: जान बोलबे सर
0: सुनो सर मुर्दार के नेकरी कला कला जीप ती लोड करू
2: हां
0: सर जीप के धरी करी नद के जमा आ नदी तोरा न फेंकी दमा
2: के देखी तो का पकले
0: ओ हो नदी तोरा ती रात बिकाले की देखबा हैं धर तो
2: हां सर
0: धर
2: उजो उजन कर छे सर
0: उजन तो करबा ए सुखराम सर कुटका सर हे टेबल क्लॉथ आनो
2: इटा
0: हां आ इतार ऊपर ढापी दियो धरो टेकू तो
2: हला सर हला हला धर्माई तके
3: हां सर लेकर जमा चिमटी के
2: उजन कर छे
4: पापा बापा
0: के के
2: समीर समीर बाबू
0: ए ए समीर ए समीर
4: बापा
0: तू इठाने का करी आउछु
4: देरी हेला न बोली करे बुझी आछथिली
0: सुन आज जोरदार काम थिला तो एसपी फोन करथिले तू जा मैं आ टिके उतर घर के जाउछु
4: जे बापा तमे ई झाल सरस का हला जे छ
0: झाल नहीं तो माने माने कहि छे
4: केन चोर चुरा के दौड़ो थलो का है
0: चोर
4: हां हां हां सर चोर दौड़ो थले सर चोर
0: चोर चोर चोर
4: जुड़े चोर
0: नहीं सुखराम चोर दौड़ो
4: चोर चोर जुड़े चोर सर बापा ये चोर कई कपड़ा ढापी के रखी छ का है
0: ओ हो ती जा तो बाबू तोर इतकी इंक्वायरी कहूं आला कहो तो मते
4: इडा तने चोर न से
0: ओ हो इटा परे राती ड्यूटी हाविलदार सुई छे
4: राजा को उसी तरह दिला
0: ए बेबे
4: गोलाबेल के उठे कर जी मुझे आपण जाऊं आपण जाऊं
0: ए समीर
4: हां बाबा
0: तू जा
4: तू जाऊ छे
0: हां जा
4: देखो आ लेट ना करबो
0: हां हां मैं जल्दी पहुंची जमी
4: हां हां चल जा रे
0: हां हां समीर गोला के
2: हां
0: गोला ना
2: सर गोले ए गोले सर
0: सुखराम
2: हां सर
0: अच्छा गुटी कथा
2: हां सर
0: इधर के आसो
2: नहीं जी मां
0: इतके पास के आसो ना इतके धरू
2: हां
0: हैं भल करि धरो
4: आपण आपण हे मुंगाडू मुंगाडू धरो
0: देखो
4: हां देखो हां ओ हो ओ उजन हे गला ना
0: जा जा पहा मा चलो
4: चलो

0: ওহো, এটা থানায় থানা, এটা তোমার ঘর নয়েছে, ঘর নয়েছে তোমার, তোমার এই কলা রড়া, এই কিল্লা গোগা, এই অফিস ভিতরে নাই চলে, এই থানা ভিতরে সব ভল রয়েছে। যা ঘরকে যা, ঘরকে যা, চুপচাপ ঘরকে যা। সুখরাম, এ সুখরাম, ইমানকে বাহার করাইনো, বাহার করো ইমানকে ইনো।
1: বাবা
0: সমীর, এই সমীর,
1: সেমানকর লাগ মুই সুজি নাই পারলি বাপা, মোর লাগ কে তুমি আহরি বড়িয়ে দিল। যেন মানকর মুই লাগ সুজবার কথা, সেমানকু তো তুমি বহুত দূরকে পঠিয়ে দিল। হেলে হেলে সেমানকর লাগ সুজবার লাগি তুমকে না তো মতে যাকে হেলে জমকে জীবারকে পড়বা। হ্যাঁ হ্যাঁ, জমকে জীবারকে পড়বা। কহ কহ কি যা বাবা, তুমি না মুই
0: সবে
1: মোর

0: কথার জবাব দে বাবা, তুমি জীব কি মুই জিমি?
1: সমীর, সমীর দেখ, সমীর তুই তুই মোর পুহ আউ, তুই মোর পুহ সমীর, আর মুই
0: তোর বাপা।
1: হ্যাঁ
0: বাপা,
1: মুই তোর বাপা।
0: কেনসি অন মুনসে মোর বাপা কেবে হেই নাই পারে।
1: সমীর তুই তুই সব কাণ কৌছো? হে সমীর,
2: কোনটা গড়লে চেতকি চেয়াসি, কোনটা ঘিচলা বেলে তানু জহ চেয়াসি বাপা। হেলে তুমি জনকর কলজা ঘিঞ্চি আনলো, কেনতা লাগি থিবা তাকে? তার কলজাতে তোমার মন শান্ত নাই হেলা যে শেষকে তাকে বিল? সেমানে কাই দোষ করিলে বাপা, কাই দোষ করিলে? নিরীহ মনুষ দুটাকে মারি করে পুলিশ ইউনিফর্মর পাওয়ার দেখাউছ? হ্যাঁ, যদি পাওয়ার দেখাবার আছে কি মারবার আছে, তো পহলে তোমার ভিতর অনৈতিক ভাব ও মনুষ্য প্রকৃতিকে মর।
1: সমীর, এ সমীর দেখ, দেখ যাহা হেগলা নাই, যাহা হেগলা হেগলা হেগলাটা বহিলা পায়ন লেখেন আর আর নাই ফিরে, আর আর ফিরে বিল নাই হয়ে। সমীর, এ সমীর কা করমা, কা করমা কত হেবারটাকে কিহে অটকে নাই পারন? সমীর ভাবিনে, ভাবিনে মোর হাতে ভুলটি হেগলা, মোর হাতে ভুলটি হেগলা। সমীর ভুলটি হেগলা, কা করমা, কা করমা কত ভুলটি হেগলা।
2: ভুল তুমি করব আর ফল ভুগুতবা দুসরা লোক। তোমার বাকি কেতা উন মুনসে মানকর লাগি আজ পুলিশ ডিপার্টমেন্ট বদনাম হেউছে। খালি গোটে ডিপার্টমেন্ট কি অফিস নুহে, তোমার মানকর লাগি ই সমাজ, ই দেশ, ই মনুষ জাত আজি কলঙ্কিত হেউছে। তুমি এই সমাজর কলঙ্ক, তোমার বঞ্চবার অধিকার নাই ন। তুমি বঞ্চি রহলে দোসরা মানে মরি যাবে, আর হেথির লাগি তোমকো মরবাকে পড়বা।
1: সমীর,
2: হ্যাঁ হ্যাঁ তোমকে মরবাকে পড়বা।
1: সমীর
2: বাবু, তোমকে মরবাকে পড়বা বাবা।
3: তোমার বাপাকে ছাড়ি দিও বাবা,
1: ছাড়ি। সমীর
2: তোমকে মরবাকে পড়বা।
1: সমীর,
3: এ বাবু তোমার বাপা মরি যে মর, এ বাবু ছাড়ি দিও,
2: তোমকে মরবাকে পড়বা
3: বাবু।
2: এ বাবু ছাড়ি দিও,
3: তোমকে মরবাকে পড়বা।
2: সমীর বাবু,
3: তোমকে মরবাকে পড়বা।
2: সমীর বাবু,
3: তোমকে
2: ছাড়ি দিও।
3: সমীর বাবু,
2: সমীর বাবু,
3: সমীর বাবু।